0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, 10ই ভাদ্র, 11ই রবিউল আউয়াল, 25শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14ই মার্চ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অভিনন্দন। দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো গভীর করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের, মিত্রদের যোগ দেওয়ার আহ্বান ওয়াশিংটনের। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের একাদশ ম্যাচে ভিক্টোরিয়া সিএ কে 5 উইকেটে হারাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার 18তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। দ্য আর্মড পুলিশ ব্যাটেলিয়ন্স অর্ডিন্যান্স 1979-এর অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটেলিয়নকে আরো জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশটি যুগোপযোগী করে বাংলায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্য বিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপোষ করা না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি একটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য দশ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: নুসরাত হত্যার রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হল।
4: আমরা সন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে, পুরসারা দ্বারা হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমরা জানি আমরা ন্যায় বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রমাণের কাছে ধন্যবাদ আর আমার তিনটা ছেলের প্রতি যেন খেয়াল রাখে।
3: নুসরাতের বাড়িতে পুলিশ নিরাপত্তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ বেতারকে জানালেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
5: নুসরাতের বাড়িতে নিরাপত্তার জন্য তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতে থাকব।
3: এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী।
6: আমাদের যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। তবে এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি।
3: উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্ট স্বজনরা এখন অপেক্ষা করছেন দ্রুত রায় কার্যকরের। আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
1: বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন এ সকল খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল সচিবালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়।
7: ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্ক ফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকে।
1: বৈঠকে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মত পার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2 সেপ্টেম্বর এবং সারা দেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল SSC ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় এসেছে নতুন কাঠামো, যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ PPPA একীভূত করে গঠিত এই সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সরকারের সেবা আরও কার্যকর হবে এবং অর্থনীতিতে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 এর গেজেট প্রকাশের পর বিডা বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত দেশের শীর্ষ বিনিয়োগ সেবা প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ রোববার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই সংস্থাকে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু হানিফ।
9: ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 এর আওতায় গ্যাজেট প্রকাশের পর রবিবার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বিডা বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত এই নতুন সংস্থা এখন দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সেবা আরো সহজ, দ্রুত ও সমন্বিত করা, বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতা এখন একটি প্রতিষ্ঠানের আওতায় এসেছে।
8: শুধু সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করাই নয়, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত কার্যক্রমকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগও রয়েছে নতুন প্রতিষ্ঠানের।
9: একই সঙ্গে বাংলা বিজের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। আমরা 14 দিনের ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশে আরো দ্রুত পূর্বানুমানযোগ্য ও বিনিয়োগ বান্ধব ব্যবসা পরিবেশ তৈরির পথে আমরা এগিয়ে যেতে চাই।
8: সংশ্লিষ্টরা বলছেন, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিতে নতুন গতি আনতে চায় ইনভেস্ট বাংলাদেশ।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত এ সময় জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে তার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 51 বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে, নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে, একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে। নাগরিক সেবা আরো সহজ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করতে হ্যালো ডিসি নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের সময় নেওয়া থেকে শুরু করে ভূমি, লাইসেন্স, এনজিও, জন অভিযোগ সহ বিভিন্ন সেবা ও আবেদনের অগ্রগতি ঘরে বসেই জানা যাবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরো সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সম্প্রতি জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে চালু হয়েছে হ্যালো ডিসি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে সাধারণ নাগরিক ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন। প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে রিভিউ শেষে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেওয়া যাবে। এখন থেকে এই অ্যাপের মাধ্যমেই জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। এনজিও ও লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি, সহায়তা সহ নানা ধরনের নাগরিক সেবা এক অ্যাপেই মিলবে। এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে।
12: হ্যালো ডিসি নামে আমরা একটা ইনোভেশন নিয়ে এসেছি। এখানে হবে কি যে গ্রাহককে সরাসরি আসতে হবে না, আমরা দেখি যে গ্রাহককে সরাসরি এসে তারপরে সেবা নিতে হয়। হ্যালো ডিসির মাধ্যমে সার্ভিস পৌঁছে যাবে গ্রাহকের দোরগোড়ায়, যে কোনো একটা জায়গা থেকে। এক্সাম্পল দিয়ে যদি বলি, ধামরাই থেকে কোন একজন ভদ্রলোক বা কোন একজন সেবা প্রত্যাশী ফোন করে আমাদের মাধ্যমে সেবা পেতে পারবেন।
11: জেলা প্রশাসনকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই হ্যালো ডিসি অ্যাপ চালু করা হয়েছে জানিয়ে ফরিদা খানম বলেন,
12: আমরা বিভিন্ন মুখী সেবা দিয়ে থাকি, ভূমি সংক্রান্ত সেবা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সেবা, শিক্ষা, এনজিও, বিভিন্ন ড্রিলিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা আমরা প্রদান করে থাকি। তো সেই সেবা সম্পর্কিত যে যে প্রয়োজনীয়তা থাকবে গ্রাহককে আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এতে কি হবে, টাইম, কস্ট, ভিজিট, এই তিনটা টায়ার কমে আসবে।
11: জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু করা হ্যালো ডিসি উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। চালুর পর গত এক মাসের সেবা প্রতিবেদনে দেখা গেছে এই প্ল্যাটফর্মে মোট 944টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 742টি আবেদনের সেবা সম্পূর্ণ হয়েছে। এছাড়া ফোন কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে 1,349 জন সেবা গ্রহণ করেছেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেল তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন, যা ইরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন ছিন্ন করবে। অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্রদের এই পদক্ষেপে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ঘোষণাটি এমন এক সময় দেওয়া হল যখন ইরান সতর্ক করে বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে দেশটির নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর উপর জরিমানা, আটক বা বাজেয়াপ্ত সহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন যে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে তেহরান উপসাগরীয় অঞ্চল থেকে সমস্ত তেল রপ্তানি বন্ধ করে দেবে এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রতি যে কোনো দেশের সমর্থনকে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে গণ্য করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেনে নিজের প্রথম সরকারি সফরে মস্কোর কঠোর হুমকি সত্ত্বেও রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। বার্নহ্যাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন। এ সময় তিনি তার পূর্বসরী স্টার কিয়ার স্টারমারের গড়ে তোলা যুক্তরাজ্য ফ্রান্স কোয়ালিশন অব উইলিং এর প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। হাইতির রাজধানী পোর্টো প্রিন্সে একদল সন্ত্রাসীর রাতভর হামলায় অন্তত 47 জন নিহত ও 22 জন আহত হয়েছে। হাইতির জাতিসংঘের সমন্বিত কার্যালয় গতকাল জানায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে 21তম ম্যাচে গতকাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল 5 উইকেটে ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহত রাখছে। আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। ডারউইনে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:37 এবং সূর্য অস্ত যাবে 6:23। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026 খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারি, সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের 11 ম্যাচে ভিক্টোরিয়া সিএকে 5 উইকেটে হারালো বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হলো। আমাদের প্রচারিত হবে সকাল।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
14: সবার সাথে 90.4।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। বাইজা বুঝা তামাত্তাম।

0: ভাইয়া ফিল করেন
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন। আজকে রাস্তায় আমি জানি না, জ্যাম ছিল, মোটামুটি ভালোই একটু জ্যাম ছিল আজকে, আর বৃষ্টিও পড়ছে। কিন্তু তাই যারা যারা এখনো বাসা থেকে বের হননি বা কাজের জন্য বের হবেন বলে প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই একটু আগে ভাগে বের হয়ে যাবেন। আর রাস্তায় অবশ্যই সাথে ছাতা নিয়ে বের হবেন অথবা রেইনকোট আর প্রয়োজনীয় জিনিসপত্র, যেটা আর কি বৃষ্টির মধ্যে ব্যবহার করা যাবে। তো বাইরে মানে কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে, অতটা বৃষ্টি না কিন্তু বলা যাচ্ছে না, সারাদিনের ব্যাপার, তো সারাদিন হয়তো বা বৃষ্টি পড়তে পারে। যাই হোক, একটা বৃষ্টিময় গুড মর্নিং জানাচ্ছি সবাইকে এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে এবং সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত থাকবো মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি, গল্প করব এবং আড্ডা দিব, গসিপ করব। তবে তার আগে আপনাদের সাথে এখন একটা গান শেয়ার করব। আমি আজকের মর্নিং মাইকের পোস্ট দিয়েছি, যে একটা কালো ড্রেস পরা একটা পোস্ট দিয়েছি এবং সেখানে গান দিয়েছি যে কালো কালো করিস না লো ও গোয়ালের ঝি। তো আজকে ভেবেছি যে কালো বর্ণ বা কালো রংটাকে নিয়ে আজকে বিশ্লেষণ করব এবং এই নিয়ে কোনো মজার ঘটনা থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং মানে খুবই কি বলো অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি এখন এই গানটাই দেওয়া আছে, কালা কালা আরজিনের। তো গানটি আমরা শুনি এবং এই গানটি দিয়ে আজকের মর্নিং ম্যাক শুরু করছি। সো একটু পরে ব্যাক করবো, স্টে টিউনড।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। একটু আগেই বলছিলাম যে অনেক বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘলা, বাট এখন আকাশে কিন্তু রোদ দেখা যাচ্ছে এবং ভালোই কিন্তু রোদ ঝলমল করছে। আসলে বলাই যাচ্ছে না ওয়েদারের অবস্থা যে কখন যে কি হয়। যাই হোক, আপনারা চাইলে আমাকে কমেন্ট SMS করতে পারেন, আপনাদের যেখানে আপনারা আছেন সে যেখান থেকে আমাকে শুনছেন সেখানের ওয়েদার কেমন সেটা জানাতে পারেন 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অলরেডি মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। সো এই মোমেন্টে আপনাদের জন্য একটা সুন্দর গান প্লে করে দিচ্ছি, আবার ফিরছি একটু পরে। সো স্টে টিউনড।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক।
1: আপনাদের আর যে তানহা কিন্তু রাগ করে আছে আপনাদের সাথে, কেন রাগ করে আছে বলেন তো? কারণ আমি দেখতে পাচ্ছি যে ইদানিং কিন্তু আপনারা আমার মর্নিং মেকের পোস্টে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করছেন না। এটা কেন হচ্ছে আমাকে বলেন, মানে কি দোষ করেছি আমি যে আমার সাথে এরকম করছেন আপনারা? আমি কিন্তু অনেক অনেক অনেক রাগ করছি এবং অনেক কষ্টও পাচ্ছি। আপনারা কি চান যে আপনাদের তানহা পো কষ্ট পাক বা রাগ করে থাকুক? আমার এত এত ভালোবাসার মানুষ, এত এত ভালোবাসার মানুষ আমার সাথে প্রতিদিন জয়েন হচ্ছে না, আমাকে শুনছে না, অথচ একটা লাইক কমেন্ট শেয়ার কেন করছেন না? যাই হোক, আপনারা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে আপনারা আমার মর্নিং মাইকের পোস্ট বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এছাড়াও আমাদের ঢাকা এফএমের ফেসবুক পেজে কিন্তু আমাদের শো এর আপডেট, তারপর বিভিন্ন রকমের ফানি ভিডিও, মিম ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট অ্যান্ড আমাদের পুরনো শো এর পুরনো এপিসোডের পুরনো প্রচার ভিডিওগুলো দেখতে পাবেন। এবং সেটা দেখার জন্য আপনাদের যেটা করতে হবে, ফেসবুক পেজ facebook.com/ILoveThakaFM এই অ্যাড্রেসে যে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে প্রত্যেকটা পোস্ট, এবং ফলো দিয়ে রাখতে হবে অথবা স্টার মার্ক দিয়ে রাখতে হবে। ওকে, আর আমি তানহা আছি আপনাদের সাথে এই মুহূর্তে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ। অনেক আড্ডা দিই, গল্প করি, গসিপ শেয়ার করি, মজার মজার অনেক মানে আড্ডা দিই। সো আই হোপ যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা একদম সকাল থেকে জয়েন হয়ে গেছেন, আপনাদের ভালো লাগছে আজকের মর্নিং মাইক এবং আড্ডা গসিপও ভালো লাগছে আশা করি, এবং সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি একটু কমেন্টে যাব, আমি দেখি অলরেডি আমাকে কে কে কমেন্ট করেছেন। অমৃত বোস কমেন্ট করেছেন, কলকাতা ইন্ডিয়া, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ, শুভ সকাল। সুমাইয়া শেফা, আসসালামু আলাইকুম আপু, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। সুমাইয়া শেফা, কলেজ প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে শেফা, আপনি কি এখনো আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন তাহলে আপনার কমেন্ট কিন্তু আজকে একদম সকাল সকাল পড়ে ফেলেছে। ওকে, সো আই হোপ আপনি শুনতে পেয়েছেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। শেখ ইয়াসিন, আসসালামু আলাইকুম, শুভ সকালের শুভেচ্ছা, শুভ সকাল। রাবেয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমতলির রিপন ডি, ও মাই গড, এটা আবার কেমন নাম, আমতলির রিপন ডি। যাই হোক, এক্সিলেন্ট, গুড জব, থ্যাংক ইউ সো মাচ। সোহানা জাহান মাইশা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং আপু। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং মাইশা। মাইশা নামটা অনেক কমন নাম তাই না, মানে প্রত্যেকটা ছেলের জীবনে মিম, মাইশা, সাদিয়া আর আর হচ্ছে মিম, মাইশা, সাদিয়া, এই তিনটা নাম মনে হয় মানে থাকবেই, মানে এই তিন ধরনের নামের মেয়ে তাদের জীবনে একবার হলেও আসবেই আসবে, তাই না? যাই হোক, এমন কোনো মজার ঘটনা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো এই মোমেন্টে আর একটা ব্রেক নিচ্ছি, ফিরবো পরের ঘন্টায়, এবং ততক্ষণ পর্যন্ত আমার জন্য করুন আর ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আমি গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এবং আমি একটু মানে ফেসবুক এবং নিউজ পেপারগুলো মানে ই নিউজ পেপার যেগুলো আছে সেগুলোতে একটু ঘাটাঘাটি করছিলাম যে আজকের কি কি গরম গরম নিউজ পাওয়া যায় বা কি কি আপনাদের সাথে শেয়ার করা যায়, গল্প শেয়ার করা যায়। বাট বর্তমানে আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনে আমি ইন্টারনেট কাজ করছে না, যার কারণে একটা খুবই ইন্টারেস্টিং গসিপ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তবে আই হোপ যে কিছুক্ষণের মধ্যে ইন্টারনেট চলে আসলে আমি আপনাদের সাথে সেই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ারলি একদম ডিটেলসে শেয়ার করব। যাই হোক, বাইরে কিন্তু এখন ভালোই রোদ আছে। যারা মানে আমার মেয়ে মানে মহিলা মিত্রদের জন্য বলছি, যারা আমাকে শুনছেন আমার মহিলা মিত্ররা, তারা অবশ্যই বাইরে বের হওয়ার আগে কিন্তু সানস্ক্রিন ইউজ করে বের হবেন, কারণ যেহেতু আজকে ভালোই রোদ উঠেছে। আমি নিজেও এখনও সানস্ক্রিন মাখিনি, কিন্তু মাখা উচিত আসলে, কারণ আমাদের স্কিনটা অনেক বেশি পাতলা হয়, যার কারণে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা জিনিস দেখেছি যে আমাদের মায়েরা বা আমাদের আগের জেনারেশন যারা ছিল তাদের মুখে একটা কথা প্রায় শোনা যায় যে আমরা তো সারা জীবন এভাবেই পার করে দিলাম, আমাদের তো এত কিছু ইউজ করতে হয় না, আমাদের তো এত স্কিন কেয়ার ইউজ করতে হয় না। আপনাকে বুঝতে হবে এখানে একটা মানে একটা বড় রকমের একটা চক্র আছে। মানে চক্রটা কিরকম, যেমন ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যারা শহরে থাকি বা আমরা যারা অফিস করি বা কাজ করি, আমরা কিন্তু একটা রিল্যাক্সড বা ফ্রেশ একটা ঘুম কিন্তু বা সকালটা আমাদের শুরু হয় না। আমাদের সকালটা শুরুই হয় তাড়াহুড়ার মধ্যে, খুব তাড়াতাড়ি আমাদেরকে দেখা যায় যে উঠে একদম রেডি হয়ে আমাদেরকে অফিসে যেতে হয়। বা যারা হাউস ওয়াইফ আছেন তাদেরও কিন্তু সেম জিনিসটাই থাকে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার মানে বাসার সবার জন্য নাস্তা তৈরি করতে হয়, দেন বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠাতে হয়, দেন হাজবেন্ডকে অফিসে পাঠাতে হয়। তো সব কিছু মিলে আমাদের মানে প্রত্যেকেরই আমাদের মেয়েদের কিন্তু সকালবেলা মানে ইয়েটা কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে যায়। সো আমরা ভাবি যে আমরা তো বাসা থেকে বের হচ্ছি না, আমরা কেন এত স্কিন কেয়ার করবো বা আমরা কেন মানে সৌন্দর্য কেন, আমরা তো এমনিতেই সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার বয়স যখন একটা সময় যে মানে লাইক 40+ বা 30+ হয়ে যাবে, তখন আপনার যে এত বছর ধরে আপনি যে টর্চার করেছেন আপনার স্কিনের উপর, সেইটার বের হওয়া শুরু হবে। আমি দেখি যে অনেকেই যারা মানে আমাদের মানে আগের জেনারেশনের মহিলাদেরকে দেখি, যারা একটু আমার মায়েদেরকে দেখি বা আমার মানে কি বলে আমার আন্টিদেরকে বা আমাদের মুরব্বী যারা আছে বাসার মধ্যে, তাদেরকে দেখি যে অলরেডি ফেসটাকে দেখলেই বোঝা যায় যে তারা মানে লাইক বোঝা যায় না যে ফেসে একটা টায়ার্ডনেস কাজ করে এবং কাইন্ড অফ একটা কি বলে এটাকে মেলাজমা হয়ে যায় অলরেডি ফেসে। সো এই জিনিসগুলোকে আপনি তখনই বাধা দিতে পারবেন বা প্রতিকার করতে পারবেন যখন আপনি একদম প্রথম থেকে আপনার স্কিনের যত্ন করবেন। তার উপর আছে আমাদের খাওয়া দাওয়ার একটা মানে কন্ট্রোলের ব্যাপার আছে। আমরা এখন দেখা যায় যে আমাদের যখন তখন বাইরে খেয়ে ফেলছি, বাইরের জাঙ্ক ফুড খাচ্ছি, ভাজে পোড়া খাচ্ছি বা একটা হেলদি খাবারের মধ্যে কিন্তু আমরা থাকছি না, এবং যদি আমরা বাসায় রান্না করেও খাই সেই খাবারটাও কিন্তু টাটকা হওয়ার সম্ভাবনা থাকে 50%। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে শরীর মন এবং সমস্ত কিছুর যত্নের পাশাপাশি আপনার নিজের স্কিনেরও যত্ন নেওয়া অনেক বেশি দরকার। তো আজকে আমার টিপস থাকবে আপনাদের জন্য যে অবশ্যই নিজের শরীর মন যত্নের পাশাপাশি স্কিনের যত্নটাও নেবেন। যাই হোক, আরও গল্প করবো, আড্ডা দিব, আরও মজার মজার টিপস শেয়ার করবো। তবে এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউন্ড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।
2: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
4: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং ম্যাক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং ম্যাক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4-এ। আজকেও আছি এবং গল্প করছিলাম। অলরেডি 10:04 বাজছে এবং আকাশে বারবার মানে চেঞ্জ হচ্ছে, একবার রোদ একবার বৃষ্টি, দেখা যাক ফাইনালি কি হয়। তবে আমি কিন্তু আপনাদের সাথে আর অল্প কিছুক্ষণ সময় থাকতে পারবো, তবে তার মধ্যেই আপনাদের সাথে একটি মজার গসিপ বা একটা মজার গল্প বা ইনফরমেশন শেয়ার করে দিব। কিংবদন্তি ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশ করা হয়েছে বিশেষ অ্যালবাম উত্তরাধিকার। তার 20টি জনপ্রিয় গান নিয়ে সাজানো এই অ্যালবামে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সমসাময়িক বিভিন্ন ব্যান্ড ও শিল্পী। অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আয়ুব বাচ্চুর জাদুঘর তৈরির কাজে। তবে প্রকাশের পর থেকে অ্যালবামের কয়েকটি গান নিয়ে শুরু হয়েছে সমালোচনা। 16 আগস্ট আয়ুব বাচ্চুর জন্মদিনে ইউটিউবে প্রকাশিত হয় অ্যালবামের প্রথম গান রূপালী গিটার। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এরপর এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে 7টি গান। এর মধ্যে অদিত রহমানের কণ্ঠে ঘুমন্ত শহরে গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সমালোচনা দেখা যাচ্ছে। নতুন সঙ্গীতায়োজনের পাশাপাশি গানটির গায়কিতেও পরিবর্তন এনেছে অদিত রহমান, আর এই পরিবর্তনই মেনে নিতে পারছেন না আয়ুব বাচ্চুর অনেক ভক্ত। তাদের অভিযোগ, নিজের গায়কি ও ঢং যুক্ত করতে গিয়ে মূল গানের আবেগ ও আবেদন নষ্ট করে ফেলেছেন অদিত। কেউ কেউ এটিকে আয়ুব বাচ্চুর গানের প্রতি অসম্মান হিসেবেও দেখছেন। আপনারা যদি এই গানটি এখনো না শুনে থাকেন তাহলে চলে যেতে পারেন ইউটিউবে, ইউটিউবে পেয়ে যেতে পারেন। এবং গানটি শোনার পর আপনারা চাইলে মতামত দিতে পারেন আমাকে যে আসলেই কি ব্যাপারটা এরকম যে মনে হচ্ছে যে গানটাকে চেঞ্জ করা হয়েছে বা ভালো লাগছে না। এবং আমাকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং চাইলে ফেসবুকের পোস্টেও কমেন্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। তো চলুন, এই মানে যেহেতু আমরা আজকে আয়ুব বাচ্চুর গান নিয়ে এবং অ্যালবাম নিয়ে কথা বললাম, তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আপনাদের সাথে একটা আয়ুব বাচ্চুর গানই শেয়ার করা উচিত। কোন গানটা শেয়ার করা যায় বলেন তো, মানে যেই গানটা নিয়ে রিউমার এবং এই গসিপ হয়ে গেল সেই গানটি কি শেয়ার করব? ঘুমন্ত শহর এই গানটির নাম। আমি একটু দেখছি যে এই গানটি কি আমার এখানে আছে কি না, মানে লাইক প্লেলিস্টে আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটি প্লে করে দিব। আপনারা আমার কাছ থেকে অরিজিনাল গানটা শুনে দেন আপনারা ইউটিউবে যে গানটা মানে ডিফারেন্স করতে পারবেন। আচ্ছা, ওকে, আমি পেয়েছি আই থিঙ্ক ঘুম ভাঙা শহর, এইটাই মেবি। আচ্ছা ঠিক আছে, আমি একটু প্লে করে দিচ্ছি গানটা আপনাদের জন্য। আপনারা গানটি শুনুন এবং আমাকে কমেন্ট SMS করে জানাতে থাকুন। আমি আবার ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন 10:30 বাজে এবং আর কিছুক্ষণ সময় আমি আপনাদের সাথে আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, আরও দিব কিছু গল্প। হিন্দি সিনেমার ইতিহাস মাতানো অন্যতম জনপ্রিয় সাসপেন্স থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম। দৃশ্যম সিনেমা দেখেনি এমন কিন্তু মানে মানে যারা মুভি লাভার আছেন বা সাউথ ইন্ডিয়ান মুভি লাভার আছেন তারা দৃশ্যম সিনেমা দেখেনি এটা কিন্তু সম্ভবই না। এটা আসলে একটা মানে সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক করেছিল অজয় দেবগান, এবং সেটা করার পর আমি যখন প্রথমবারের মতো দৃশ্যম সিনেমা দেখি আমি ভাবতে পারিনি যে এতটা ভালো এবং এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলবে সেই ছবিটা অজয় দেবগান। আর যেহেতু আমরা মানে অজয় দেবগান, তাবু এবং এই নায়কদের সিনেমা বেশি পছন্দ করি, তার কারণে দেখা যায় মানে সাউথ ইন্ডিয়ান যে দৃশ্যম সিনেমা ছিল তার থেকে বেশি আমার অজয় দেবগানের ভার্সনটাকে বেশি ভালো লাগে। এবং সেখানে কিন্তু শ্রেয়া অভিনয় করেছিলেন অজয় দেবগানের বউ মানে ওয়াইফের ক্যারেক্টার হিসেবে। এই শ্রেয়া হচ্ছে আওয়ারাপান সিনেমায় যাকে আমরা ইমরান হাশমির নায়িকা মানে আলিয়া ক্যারেক্টারে দেখি, তো সেই শ্রেয়ার সিনেমায় আবারও মানে নতুন করে আবার দৃশ্যম লাস্ট চ্যাপ্টার অভিনয় করেছেন এবং সেটা রিলিজ হতে যাচ্ছে। হিন্দি সিনেমার ইতিহাস মাতানো অন্যতম জনপ্রিয় সাসপেন্স থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যমের তৃতীয় এবং চূড়ান্ত অধ্যায় দৃশ্যম দ্য কনক্লুশন মুক্তির প্রহর গুনছে। আগের দুটি কিস্তির বিপুল সাফল্যের পর এবারও প্রধান চরিত্র বিজয় সালগাওকরের রূপেই সেলুলয়েড ধরা দিতে যাচ্ছেন অজয় দেবগান। চলতি বছরের 2 অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। আপনারা 2 অক্টোবর বা 2 অক্টোবর যেটা ওই সিনেমার একটা বিশেষ ডায়লগ ছিল যে সেই 2 তারিখে তারা কোথায় ছিল, এবং তারা কিন্তু এরপর থেকে প্রতিবারই সেই সিনেমাটা 2 অক্টোবরই রিলিজ করার চেষ্টা করে। মানে একটা ডেট হয়ে গিয়েছে, মানে কি বলে রিলিজের একটা মানে ফিক্সড ডেট হয়ে গিয়েছে 2 অক্টোবর। যাই হোক, দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির ভক্তদের কাছে 2 অক্টোবর তারিখটি বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 2 সিনেমার গল্পেই এই তারিখকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। এবার তৃতীয় কিস্তিতে সেই রহস্যের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় দর্শকরা। সম্প্রতি অজয় দেবগান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রথম অফিসিয়াল পোস্টার উন্মোচন করেছেন। পোস্টারে তার দিয় চেহারার পাশাপাশি ভেসে উঠেছে হিন্দিতে লেখা একটি সংলাপ, মেরা সাজ মেরা সেহি সির্ফ মেরি ফ্যামিলি হে। আমরা দৃশ্যম ওয়ানে দেখেছিলাম যে তার মেয়ে মানে অজয় দেবগানের মেয়ে একটা ভুলবশত একটা ঘটনা ঘটে যায় যার কারণে তাদের হাতে তাবুর ছেলে মারা যায়, এবং তা অজয় দেবগান খুবই বুদ্ধির সাথে খুবই মানে কি বলে এটাকে মানে মানে অনেক মানে কি বলে এটাকে মানে চাল চেলে সেই লাশটাকে লুকিয়ে ফেলে। এবং আমার কাছে মনে হয়েছে যে দৃশ্যম সিনেমাটা সেখানেই শেষ হলেই ভালো হতো, কারণ লাস্ট সিনটা যখন দেখায় যে পুলিশ স্টেশনের নিচেই সেই লাশটা মানে মাটি পুঁতে রাখা হয়েছিল, সেটাই আমার কাছে মনে হয় যে আলটিমেট ইন্ড হলেই ভালো হতো। বাট তারপরে যখন দৃশ্যম 2 আমি দেখলাম যে না, সেখানেও লাশটা নেই, সেই লাস্টটাও চেঞ্জ করা হয়েছে। এবং এরপর আমরা দেখেছি যে আমরা দর্শকরাও জানি না যে সেই লাস্টটা আসলে কোথায়। তো দেখা যাক এই লাস্ট সিনেমায় বা লাস্ট সিরিজে এসে আমরা সেই রেজাল্ট বা সেই ফলটা মানে যে দেখতে পাই কি না যে কোথায় রাখা হয়েছে লাস্টটা। কিন্তু তাবু কিন্তু অ্যাকসেপ্ট করেই নিয়েছিল যে তার ছেলে আসলে একটা ভুল করেছে এবং সেই ভুলের শাস্তি পেয়েছে। কিন্তু তারপর আবার অক্ষয় খান্না এসে নতুন করে সেই কেস খুলে এবং নতুন করে আবার তদন্ত হয়। যাই হোক, এই সমস্ত নিয়ে কিন্তু দৃশ্যমের মানে চলছিল। তো যাই হোক, দেখা যাক যে লাস্ট পার্ট কেমন হয়। আমি অনেক বেশি আশাবাদী কারণ আমার অনেক বেশি পছন্দের একটি সিনেমা। আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাকে জানিয়ে দেন কমেন্ট করে, SMS করে, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: ঢাকা FM 90.4
0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

মাই মাইক। খুব মিষ্টি একটা গান শুনছিলাম, আমিও খুব এনজয় করছিলাম গানটা। আমার খুব পছন্দের একটি গান এবং খুবই সুন্দর একটা গান। মানে সকালের সময়টাতে এই ধরনের গানগুলো না মনটা আরও বেশি কি বলে রঙিন করে দেয়, আরও বেশি স্নিগ্ধ করে দেয়। যাই হোক, কেমন লাগলো আপনাদের আজকের আমার মর্নিং মাইক এবং মর্নিং মাইকের গানের কালেকশনগুলো? আশা করি ভালো লেগেছে, কারণ আজকের প্রত্যেকটা গান আমার প্রচণ্ড পছন্দের এবং আমি নিজে আর কি বাছাই করে করে গানগুলো প্লে করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আজকের আড্ডাও আপনাদের ভালো লেগেছে আশা করি। তাছাড়া চাইলে আপনারা জানাতে পারেন যে কেমন লাগে আপনাদের আমার এই মর্নিং মাইক। আর আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আবার জয়েন হয়ে যাবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা FM 90.4-এ। সো আগামীকালও হাজির হয়ে যাব এবং আশা করি আপনারাও জয়েন হয়ে যাবেন। আর আজকে যারা পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। আর আগামীকালও থাকবেন এটাই আশা করব। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি একটা সুন্দর গান আপনাদের জন্য।

প্লে করে দিয়ে যাচ্ছে। গানটি শুনুন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন, আর আমার জন্য ওয়েট করতে থাকুন আগামীকাল পর্যন্ত, আর আমাকে মিস করবেন বেশি বেশি করে। সো আজকের জন্য বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা এফএম টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

0: টাইম চেক, এখন সময় দুপুর দুটো।
1: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আরজু রিদম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। দুপুর দুইটা বেজে গেছে অ্যান্ড সোমবার মঙ্গলবার বুধবার দুপুর দুইটা মানেই কিন্তু মিড ডে ফিল্ড। হ্যাঁ লিসেনার্স, আলছামো ঘেরা এই দুপুরটাকে একটু রাঙিয়ে তোলার জন্য, আড্ডায় জমিয়ে তোলার জন্য সুন্দর সুন্দর গান, গল্প আর আড্ডা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। যদি দুপুরের এই জমজমাট ভাইবটা আপনিও চান, অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে আমার সাথে এবং আশা করছি যে অবশ্যই আপনার দুপুরটাও কিন্তু জমে উঠবে। লিসেনার্স, খুব সুন্দর একটা ওয়েদার চারিদিকে, খুব সফট একটা ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ, যদিও বৃষ্টি তেমন একটা নেই, ঝিরিঝিরি পড়ছে তো পড়ছে না, পড়ছে তো পড়ছে না, এরকম একটা সিচুয়েশন। এই সুন্দর ওয়েদারটাতেই সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি পুরো দুপুর জুড়ে সবার সাথে গল্প হবে, আড্ডা হবে, তাছাড়া প্লেলিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আপনাদের জন্য। লিসেনার্স, আমি রিদম আছি আপনাদের সাথে পাঁচটা পর্যন্ত। এই মুহূর্তে একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু আমার সাথে দুপুরের এই আড্ডায় অর্থাৎ মিড ডে ফিল্ডের আড্ডায় আপনিও জয়েন করতে পারবেন, আপনিও কিন্তু আমাদের এই আড্ডার অংশ হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে যখন আপনি চলে আসছেন সেখানে কিন্তু আমার মিড ডে ফিল্ডের পোস্টার পেয়ে যাবেন এবং সেখানে যদি আপনি কমেন্ট করে ফেলেন, আই সোয়ার কসম খেয়ে বলছি আপনি আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি দেরি না করে সবাই ফোনটা হাতে নিয়ে নেবেন এবং যুক্ত হয়ে জানিয়ে দেন কোত্থেকে যুক্ত আছেন। আমি রিদম কিন্তু আছি পুরো সময় জুড়ে আপনাদের সাথে, আশা করছি অবশ্যই সবাই আমার সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। যাই হোক, এই ইন্টারেস্টিং দুপুরটাকে আমরা সুন্দর একটা গান দিয়ে শুরু করব এবং আমাদের এই আড্ডাটাকে আরও জমিয়ে তুলবো। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে আমার ওই মানুষটার জন্য যে মানুষটাকে আমি আমার মনটা দিয়ে দিয়েছি। কি গান হতে পারে বলেন তো? হ্যাঁ লিসেনার্স, মাহতিম সাকিবের করা একটা গান শুনবো, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। হ্যাঁ লিসেনার্স, মাহতিম সাকিবের কণ্ঠে করা এই মন তোমাকে দিলাম গানটা দিয়ে আজকের দুপুরে শুরু করছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: bucks.
1: Midday. Midday. Field.
2: Hello, dear listeners. Welcome back again. খুব এনার্জেটিক একটা গান শুনছিলাম এবং বিন্দাস পুরো মুড কিন্তু চেঞ্জ হয়ে গেল লিজনার্স। আশা করছি দুপুরটা জমে উঠেছে, সবাই পুরো আড্ডা জুড়ে থাকবেন আমার সাথে। যাই হোক লিজনার্স, আজকের এই আড্ডায় বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কিন্তু কথা হবে। আমরা কথা বলবো টয় স্টোরি নিয়ে, আমরা কথা বলবো আমাদের হলিউডের কিছু মুভি নিয়ে, আমরা কথা বলবো বলিউড নিয়ে, আমরা কথা বলবো অক্টোবরে বাংলাদেশ এবং ব্রাজিল। ও মাই গুডনেস, বাংলাদেশ এন্ড ব্রাজিল ফুটবল মুখোমুখি হচ্ছে, ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়েও কিন্তু কথা হবে। তবে লিসনার্স, আমি দুপুরের এই যেহেতু আজকে আমাদের মিড ডে ফিল্ডটা শুরু হয়ে গেছে, আমি শুরুর এই মুহূর্তে আমার বন্ধু বান্ধব যারা যুক্ত হয়ে গেছে আমি সবাইকে একটু ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা শুরুর এই মুহূর্তেই যুক্ত হয়ে গেছেন, এবং আশা করছি যে এই এনার্জেটিক গানগুলো দিয়ে কিন্তু অলরেডি আমাদের মুড ফুরফুরা হয়ে গেছে। সো ফুরফুরা মুড নিয়ে আশা করছি সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আমি সরাসরি এখন একটু কমেন্ট সেকশনে, মেসেজ সেকশনে চলে যাব যে কে কে যুক্ত আছে আমার সাথে এই মুহূর্তে, আমি দেখব। আচ্ছা, প্রথমে চলে যাচ্ছি একটু ফেসবুক পেজে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে যুক্ত আছেন অমৃত বোস দাদা, কলকাতা ইন্ডিয়া থেকে। দাদা শুভ দুপুর, দাদা শুভ দুপুর, দাদা শুভ দুপুর। জাকারিয়া হোসেন ভাই আছেন, সোমবারের শো শুনতে মিস করলাম রিদম ভাই, আজ জয়েন হয়ে গেলাম। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সোমবার মিস করেছেন, ইটস ওকে, আজকে চলে এসেছি, আজকে আছি, আগামীকালকে আছি, রিদম তো আছে আপনাদের সাথে। যাই হোক, আশা করছি অবশ্যই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে সাউদা। ওকে সাউদা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে যুক্ত হয়ে গেছে মাম্পি, দেখা যাচ্ছে। লক্ষ্মীসোনা কেমন আছো? বাসার সবাই কেমন আছেন? তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আর এখানে বৃষ্টি হচ্ছে যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বেশিক্ষণ থাকছে না, বৃষ্টিটা কেমন জানি মুড সুইং করছে, এই আসছে গুড়ি গুড়ি হচ্ছে, দেন হচ্ছে আবার হুট করে রোদ চলে আসছে, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, এই ওয়েদারটাও কিন্তু ইন্টারেস্টিং। আশা করছি যে হয়তোবা বৃষ্টি হতে পারে, মানে আকাশটা কেমন জানি একটু মেঘলা মেঘলা, তবে ওই যে আবার বললাম হুটহাট করে রোদ আসছে, এরকম আর কি একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে এখন। আচ্ছা আমি মেসেজে চলে যাই, দেখি কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে, কে যুক্ত হয়েছে? মিষ্টি ভাইয়া কেমন আছো? আজকে স্কুলে যাইনি তাই তোমাকে শুনছি। ও নাইস নাইস, মোস্ট ওয়েলকাম। আমার সাথে যুক্ত হয়ে গেছে রংপুর থেকে হাফসা, আসসালামু আলাইকুম। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ ডুইং গুড, আমি আছি আপনার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত। বাহ নাইস নাইস। লাভিব আছে রংপুর থেকে আমার সাথে, আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আমার বিআইন, আমার বিআইন কেন বলছি, কজ নিশি আমাকে বিআই ডাকে সবসময়। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো? কালকে অনেক রেগে ছিলাম SMS না পড়ার কারণে, আমার আবার এমন রাগ বেশিক্ষণ থাকতে চায় না তাই SMS দিলাম কালকের জন্য, সরি। রাগ করেছো? না না রাগ করিনি, ইটস ওকে। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু নারায়ণগঞ্জ থেকে জামির, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল হীরা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। ধরো তুমি গুপ্তধন পেয়ে গেছো, এখন তুমি কি করবে? গুপ্তধন পেয়ে গেলে কি করবো? আমি ভরপুর শপিং করব আর হচ্ছে একটু ঘোরাঘুরি করব আর কি, দেন বাকি প্ল্যানিং পরে। যাই হোক লিজনার্স, আমরা এনার্জেটিক গান দিয়ে কিন্তু আজকে দুপুরটাকে জমিয়ে তুলছি। আমি এই মুহূর্তে আরও একটা এনার্জেটিক গানে চলে যাব, যেটা হচ্ছে স্ট্রাইক ব্লেজার করা একটা গান, এসিড কে? হ্যাঁ, এসিড হচ্ছে একটা ভূতের বাচ্চা, কল্পনার বাইরে অ্যালবামের এসিড কে গানটা শুনবো এখন আমরা। খুবই এনার্জেটিক একটা গান, আমার মনে হচ্ছে এই গানটা আমাদের দুপুরটাকে আরো বেশি জমজমাট করে তুলবে। সো কথা না বাড়িয়ে সোজা গানে যাচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।
3: লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা যারা অ্যাসিড কে চিনেন না,
4: অ্যাসিড কি?
3: ও শালাটা ভূতের বাচ্চা।
4: অ্যাসিড কি?
3: ফাইন, হি ইজ আ ডিমন।
4: অ্যাসিড ইজ আ ওয়াট?

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Hello, listeners. Welcome back again. আশা করছি দুপুরটা জমে উঠেছে listeners. সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। দিস ইজ আর জি রিদম হিয়ার। আমি আছি উইথ মিড ডে ফিলস। নাও লিসনার্স, আশা করছি আমাদের মিড ডে ফিলসের এই ভাইবটা জমে উঠেছে 100-100। তারপর বলেন কি খবর সবার। আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন যারা শুনছেন এই মুহূর্তে আমাকে। আচ্ছা, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হচ্ছেন। আনিস ইসলাম আছেন, হাই লিখেছেন আমাকে, আমাকে দেখতে পাচ্ছি। লিখেছেন ক্যামেলিয়া, ও ক্যামেলিয়া ক্যামেলিয়া ক্যামেলিয়া, রংপুর অনেক গরম, তার উপর কারেন্ট নেই। কারেন্টের এই ঝামেলা অর্থাৎ ইলেকট্রিসিটির এই ঝামেলা মোটামুটি পুরো বাংলাদেশ জুড়েই এখন হচ্ছে, সো এটা নিয়ে আসলে আর কিছু বলার নেই। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে সিলেট থেকে মাহাদি যুক্ত হয়েছে। কেমন আছেন রিদম ভাই? আলহামদুলিল্লাহ, আম ডুইং গুড। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন আছেন, হাই আমার শোতে চলে এসেছে। আচ্ছা যাই হোক, নামটা তো লিখেন না ভাই, নামটা লিখলে খুব খুশি হব। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত হয়েছেন। কে যুক্ত হয়েছেন? রায়হান যুক্ত হয়েছেন সৈয়দপুর থেকে। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কে যুক্ত হয়েছে, কোথায়? ওরে বাবা, লাবিব আছে রংপুর থেকে। ওকে, মোস্ট ওয়েলকাম লাবিব, আমার সাথে যুক্ত আছে। কে যুক্ত আছে? আসসালামু আলাইকুম পরি। ওকে, পরি যুক্ত আছে রংপুর থেকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খাওয়া দাওয়া হবে কোত্থেকে? আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, আড্ডাটা জমুক না, তারপর না হয় খাওয়া দাওয়া করবো আমরা, সমস্যা কি? খাওয়া দাওয়া নিয়ে আসলে এত প্যারা কখনোই খাই না। অ্যান্ড আমার মানে আমি যদি পার্সোনালি আমার কথা বলি, হ্যাঁ আমার খাওয়া দাওয়ার যে রুলস অ্যান্ড রেগুলেশনটা এটা যদি আপনি জানেন, আপনি হয়তোবা মানে আকাশ থেকে পড়বেন যে এভাবে একটা মানুষ বাঁচে কি করে। হ্যাঁ না, আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। মানে আমার হচ্ছে কি ব্যাপারটা, মানে ওই একটা থাকে না যে বদ অভ্যাস হয়ে যাওয়ার যে ব্যাপারটা আর কি, আমার এরকম হয়ে গেছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? ইমতিয়াজ যুক্ত আছে আমার সাথে। ওকে, আমার সাথে যুক্ত আছে সিলুড়ি ফুড়ি। ওকে, সিলুড়ি ফুড়ি শুধু লিখেছে, সিলুড়ি ফুড়ি বাকিটা আর কিছু লিখেনি। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি এই যে রিদম, কি খবর তোমার? তুমি কি পান্তা ভাত পছন্দ করো? আমি আজকে অনেকদিন পর পান্তা ভাত খেয়েছি। আচ্ছা, পান্তা ভাত খেয়েছে কে? খেয়েছে মনিফা, খেয়েছে চট্টগ্রাম থেকে। আচ্ছা যাই হোক, দুষ্টামি করছিলাম। মনিফা, পান্তা ভাতের প্রতি আসলে দেখেন, অ্যাজ উই আর বাঙালি বা আমরা বাংলাদেশি, অ্যান্ড বিইং আ বাংলাদেশি, আর যদি পান্তা ভাত আপনি পছন্দ না করেন, দেন ইউ আর নট এ বাংলাদেশি। মানে বাংলাদেশিদের এটা হচ্ছে বাই নেচারাল, বাই কালচার, কিন্তু আসলে পান্তা ভাতের প্রতি একটা টান আছে। এবং পান্তা ভাত মোটামুটি আমি আসলে ছোটবেলা থেকে যেটা শুনেছি যে শরীর ঠান্ডা করে বা মনটাকে একটু ঠান্ডা করে, সো পান্তা ভাত আসলে একটা ভালো লাগার মতোই একটা খাবার। আর আমি, হ্যাঁ আমিও পছন্দ করি পান্তা ভাত, অবশ্যই পছন্দ করি। অনেকে আছে হয়তো বা দেখা যায় চিন্তা করে যে পান্তা ভাতটা শুধু আমরা বছরে একবার খাবো, সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। বাট আনফর্চুনেটলি না, মানে ব্যাপারটা হচ্ছে পান্তা ভাত আসলে যে কোনো সময় খাওয়া যায়, এবং পান্তা ভাতের প্রতিও কিন্তু আসলে একটা ফ্যাসিনেশন আছে, অনেকেরই আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে শারমিন যুক্ত আছে। আমার ফোনে এমবি নেই তাই ফেসবুকে যুক্ত হতে পারছি না। ওকে, নাইস নাইস, এখানে যুক্ত হয়েছেন, ভালো লাগলো। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? কোথায় নামটা তো লিখলো না, মারুফা এগ্রেস। আচ্ছা হ্যাঁ, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? নাম তো লিখে না, বাবারে নাম কেন লিখেন না আপনারা, শুধু সালাম দেন, হ্যালো লেখেন, হাই লেখেন। নামটা লিখলে তো আমার জন্য একটু পড়তে সুবিধা হয় যে আমার কোন বন্ধু আছে, সেটা তো একটু ইজিলি বোঝা যায় আর কি। যাই হোক বন্ধুরা, আমি আরও একটা গানে যাব এখন এই মুহূর্তে, আমি কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি আমাদের দুপুরটা কিন্তু জমে উঠেছে, এই জমজমার দুপুরটা আমাদের কন্টিনিউ করতে হবে। যাই হোক, আমরা খুব এনার্জেটিক গান শুনছিলাম, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে কানাই দাস বাউলের করা একটা গান, মন ছাড়া কি। খুব সুন্দর একটা গান, আর এই গানটা আমার খুব ভালো লাগে, আমার পছন্দের একটা গান। আমি বেশি কথা বাড়াবো না, এই সুন্দর গানটাতে চলে যাব। এন্ড আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, এন্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: manos ya.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: Taka FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: Destination, X Station. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এবং আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা প্রথম ঘন্টা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সময়টা মনে হচ্ছে খুব জলদি চলে যাচ্ছে। আজকে আসলে প্রতিটা দিনই আমাদের প্রতিটা আড্ডাতেই আমরা এই বিষয়টা খেয়াল করি যে মানে সময়ের যেই ব্যাপারটা আর কি, খুব দ্রুত মনে হয় যেমন সময়টা চলে যায়, খুব দ্রুত মনে সময়টা পাস হয়ে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাত্র যারা আমাকে এই মুহূর্তে শুনছেন। লিসেনার্স, মোস্ট ওয়েলকাম। খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হতে পারবেন, রিদমের সাথে আপনিও আড্ডা দিতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন, মিডডে ফিল্ডের পোস্ট। অ্যান্ড সেখানে যদি আপনি কমেন্ট করেন, কমেন্টে কিন্তু আপনি আপনার না বলা কথা, আপনার কোনো ইন্টারেস্টিং স্টোরি, আপনার মজার মোমেন্টগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে পারবেন। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। যাই হোক, আমি এই মুহূর্তে সরাসরি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমার সাথে আনিস আছেন, জিনিয়া জান্নাত আছে, বাসার সবাই ভালো, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, মাহাদি আছে আমার সাথে, চা বাগানে বসে আছি সিলেট থেকে। ওকে, আপনার ভয়েস এত সুন্দর কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দেয়া উপহার, এটা আসলে গড ব্লেসিং আই থিঙ্ক। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি, আচ্ছা, কেউ একজন আমাকে একটা বিষয় নক করেছে, আমি সেটা একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে জরুরি, খুব ইমার্জেন্সি হচ্ছে ব্লাডের প্রয়োজন, সেটা হচ্ছে রক্তশূন্যতার জন্য রোগীর সমস্যা। রক্তের গ্রুপ হচ্ছে এ নেগেটিভ, রক্তের পরিমাণ হচ্ছে 3 ব্যাগ, হিমোগ্লোবিন হচ্ছে 0.5, রক্তদানের স্থান হচ্ছে মগবাজার ঢাকা। আর খুবই ইমার্জেন্সি এটা, আমি একটু নাম্বারটাও বলে দিচ্ছি, কষ্ট করে যদি কেউ এ নেগেটিভ ব্লাডটা দিতে পারেন, কাইন্ডলি এই নাম্বারটাতে একটু যোগাযোগ করবেন। আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি, 01712324711। ব্লাড লাগবে হচ্ছে এ নেগেটিভ। আমি আরও একবার বলছি নাম্বারটা, 01712324711, 01712324711। এ নেগেটিভ ব্লাড যদি কেউ দিতে চান, আপনারা কিন্তু একটু কষ্ট করে মগবাজার চলে গেলেই ব্লাড দিতে পারছেন। অ্যান্ড আশা করছি যে আপনার দ্বারা যদি কেউ কারো একজনের উপকার হয়, আপনার দিনটা কিন্তু একবারে সুন্দর হয়ে যাবে। আপনার নিজে থেকে মানে অজান্তে দেখবেন যে একটা ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। যাই হোক, আমি আরও দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে আমার সাথে, পারভিন আছে, আরফিনা পারভিন রংপুর থেকে আমাকে আমার সাথে যুক্ত আছে, প্রতিদিন শুনে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, মিনজ অ্যা লট। তারপর আমি দেখতে পাচ্ছি ইরিন আছে আমার

সাথে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ঢাকা কোন জায়গায় থাকেন আপনি? ইরিন। আচ্ছা, পল্লবী সেন আছে নাগেশ্বরী থেকে আমার সাথে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে হিয়া, আমার সাথে যুক্ত আছে কিউট ভাইয়া, ও কেটা কে এটা, জিসা, ওকে জিসা যুক্ত আছে আমার সাথে। যাই হোক, আমরা আরও একটা গানে চলে যাচ্ছি, আমরা এখন শুনব অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার কথা শুনে তুমি আমার মতো করে হাসো না তো। হ্যাঁ লিসেনার, হেমন্ত মুখার্জির কল একটা গান, ইন্ডিয়ান ভালো মিউজিক অ্যালবামের। আমি সরাসরি গানে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন আমার সাথে।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ ব্যাংকের কল সেন্টার এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ, অ্যান্ড দিস ইজ আরজি রিদম হেয়ার। আমি কিন্তু এখন পর্যন্ত আছি উইথ মিড ডে ফিলস। দেখতে দেখতে আমরা সেকেন্ড আওয়ারে চলে এসেছি। সেকেন্ড আওয়ারে সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে, কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা গল্প করবো, অ্যান্ড আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে। তবে এই মুহূর্তে আমরা আরও একটা গানে চলে যাচ্ছি। এই দ্বিতীয় ঘন্টাটা আমরা সুন্দর একটা গান দিয়ে শুরু করবো। আমরা শিবলু আলিয়ার ইমনের করা একটা গান শুনবো, দেখা না দিলে বন্ধু কথা কইও না। হ্যাঁ, খুব সুন্দর একটা গান। আমি কথা বাড়াচ্ছি না, আমি সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড এই আওয়ারটা শুরু হোক। আমি রিদম খুব জলদি আবার ফিরে আসছি জমজমায়, কিন্তু আমাদের একটা আড্ডা দিতে হবে আজকে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।
5: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর হৃদম আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। তারপর বলেন কি খবর সবার, কেমন কাটছে এই দুপুরটা? বাইরে কিন্তু খুব শীতল একটা বাতাস দেখা যাচ্ছে, আমি যদি বাইরের দিকে তাকিয়ে একটু এক্সপ্লেইন করি আশা করছি আপনারা ফিল করতে পারবেন। খুব সুন্দর একটা আবহাওয়া দেখা যাচ্ছে, আকাশটা কেমন যেন হালকা মেঘলাটে মেঘলাটে, তবে তেমন কোনো মেঘ নেই আকাশে, আবার রোদও নেই, খুব সুন্দর বাতাস বইছে, গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে হেলছে দুলছে। আর দেখা যাচ্ছে যেই মানে যেই মেঘগুলো আকাশে আছে সেগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে অন্যদিকে। খুবই ইন্টারেস্টিং একটা ওয়েদার, আশা করছি এই ওয়েদারটা সবাই এনজয় করছেন। আর সাথে যেহেতু মিড ডে ফিল আছে তাহলে তো আসলে ভাইবটাই অন্যরকম, তাই না? যাই হোক লিসেনার্স, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার, আশা করছি সবাই যুক্ত আছেন। আমরা একটু বাংলাদেশের কিছু মুভি নিয়ে কথা বলি লিসেনার্স, চলেন। শাকিব খান, হ্যাঁ শাকিব খান আমাদের অন্যতম একজন স্টার, আর তার কথা যদি বলি মানে সে তো ইনসেন শাকিব খান, আসলে তার ব্যাপারে আসলে কিছু বলার নেই। শাকিব খান আমাদের খুব পুরনো একজন আর্টিস্ট, অ্যান্ড আমাদের যেভাবে সে নতুন নতুন কাজ আমাদের গিফট হিসেবে দিচ্ছে, আমার মনে হয় শাকিব খান খুব জলদি ফাটিয়ে দিবে। যাই হোক, আমি শাকিব খানের একটা মুভি নিয়ে কথা বলতে চাই, সেটার নাম হচ্ছে অপারেশন অগ্নিপথ, যেটা 2016 সালে প্রথম এটার আসলে একটা গুঞ্জন কিন্তু শোনা যায় চারিদিকে, বাট আনফর্চুনেটলি পরবর্তীতে যে জিনিসের আর কোনো হদিস কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ শাকিব খানের সেই মুভিটার ব্যাপারে আর তেমন কিছু কিন্তু কোনো আমরা আপডেট পাইনি। যাই হোক, আমি যদি এখন বলি এই অপারেশন অগ্নিপথের কথা, শাকিব খানের এই অপারেশন অগ্নিপথ শুরু হতে যাচ্ছে আফটার 9 ইয়ার্স, অর্থাৎ 9 বছর পর শাকিব খানের অপারেশন অগ্নিপথ মুভিটা কিন্তু আবারও শুরু হতে যাচ্ছে। আচ্ছা, আমি যদি একটু একটু ইন ডিটেলসে বলি, 2016 সালের, হ্যাঁ 2016 সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত হয় শাকিব খানের অপারেশন অগ্নিপথ ছবির টিজার। 2 মিনিট 9 সেকেন্ডের সেই টিজারে শাকিবের লুক অ্যান্ড অ্যাকশন দেখে চমকে গিয়েছিল কিন্তু তার ভক্তরা। আর আমি যদি বলি টিজার প্রকাশের পর থেকেই মনে করেন যে আমাদের এই যে অডিয়েন্স বা দর্শক যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছিল, কবে মুক্তি পাবে এই সিনেমাটা? কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। দেখতে দেখতে পেরিয়ে গেল 9টা বছর, এবং এই বিগত 9 বছর কোনো ধরনের কোনো ডিটেলস কিন্তু পাওয়া যায়নি এই অগ্নিপথ মুভির ব্যাপারে। যাই হোক, অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে, সব জটিলতা কাটিয়ে অপারেশন অগ্নিপথ ছবির কাজ আবারও শুরু করার উদ্যোগ নিয়েছে প্রযোজনার প্রতিষ্ঠান ভার্টেক্স প্রোডাকশন হাউস। এই নিয়ে শাকিব খানের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন প্রযোজক এবং এর সাথে কানেক্টেড যারা আছেন আর কি। যাই হোক, বর্তমানে শাকিব খান আই গেস নিউ ইয়র্কে আছে, আর হচ্ছে চলতি এই উইকে তার দেশে ফেরার কথা, হয়তোবা তারপর এই বিষয়টাতে আরও অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো হয়তোবা জানা যাবে। যাই হোক, ব্যাপারগুলো নিয়ে আরও কথা হবে যখনই শুরু হবে, বা যখন শুরু হবে ব্যাপারগুলো নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে ডিসকাস করব। রিদম তো আছি আপনাদের সাথে যে কোনো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে ডিসকাস করার জন্য। যাই হোক, সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইরাক আছে, আমার সাথে যুক্ত আছে নবনীতা সিলেট থেকে, ঢাকার ওয়েদারের মতো আজকের সিলেটের ওয়েদার ঢাকার মতো, ওকে বুঝতে পেরেছি। মাম্পি আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, সানিম যুক্ত আছে, কেমন আছেন, মনটা ভালো তো? আলহামদুলিল্লাহ মনটা বেশ ভালো। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, রিদম ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কে এটা? ও পারমিতা, পারমিতা, ওকে। আচ্ছা আমি একটা ব্যাপার বুঝি না, সিলেট থেকে যখন নবনীতা যুক্ত হয় ঠিক সেম টাইমে পারমিতাও চলে আসে, এটা কোইন্সিডেন্স হতে পারে, বাট ভালো ভালো লাগে আর কি, একটা ভালো লাগা কাজ করে খুব। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, ওরে বাবা এই নামটা দেখলেই তো আমার একটা গানের কথা খুব মনে পড়ে যায়। আপনারা কি কেউ গেস করতে পারবেন আমি কার কথা বলছি, আমাদের কোন ফ্রেন্ড যুক্ত হয়েছে আমাদের সাথে?

হ্যাঁ লিজনার, আরশি যুক্ত আছে আমাদের সাথে। আর আসলে আরশি নামটা যখনই আমার সামনে আসে, এই গানটা আমার মাথায় অটোমেটিক্যালি ঘুরে অটোমেটিক্যালি চলে আসে। যাই হোক, গানে চলে গেছিলাম আমরা, এই মুহূর্তে তাহলে আরো একটা গান শুনে আসি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। সাকিব খানকে নিয়ে কথা বলেছি, এখন আমাদের আরো কিছু ইন্টারেস্টিং বিষয় কিন্তু এখন বাকি আছে কথা বলার জন্য। আমি ফিরে এসে আবারও সবার সাথে গল্প করব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মোহিনীর ঘোড়াগুলি ব্যান্ডের করা একটা গান। আর এই গানটা হচ্ছে মূলত আবার বাজবো কুড়ি পরে যে অ্যালবামটা আছে সেই অ্যালবামটার গান, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। এই গানটা তো সবাই আমরা জানি, খুব সুন্দর একটা গান। সো আমি এত কথা না বাড়িয়ে এখন আমি সোজা পৃথিবীর গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 90.4।
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: কারজনে করি না মায়া, দিল না সে দিল না, মনে মায়া ছিল না।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: Field.
1: Hello, listeners. Welcome back again. This is Arjun Rhythm here. এখন পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে। শুধু এখন পর্যন্ত না, একদম পাঁচটা পর্যন্ত আছি। আশা করছি জমিয়ে গল্প হবে, আড্ডা হবে আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন বাংলাদেশের যেই প্রান্ত থেকেই শুনছেন না কেন, মোস্ট ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার সাথে এই মুহূর্তে, দুপুরের এই মুহূর্তে যুক্ত আছেন। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টারও একদম শেষ পর্যায়ে আছি লিসেনার্স। সময়টা খুব জলদি চলে যাচ্ছে। অ্যান্ড আসলে এই যে আড্ডার যে সময়টা, এই সময়টা আসলে জলদি চলে যাওয়াটাই বেটার আই গেস, কজ আমরা সবাই জানি যে লাইফে ভালো সময়টা বেশিক্ষণ থাকে না। আর একটা বিষয় খেয়াল করবেন যে লাইফে মানে ভালো সময়টা বেশিক্ষণ থাকাও কিন্তু ঠিক না, কজ সব কিছু মানেই কিন্তু এই লাইফটাকে মানে হচ্ছে গুছাতে হবে। তো আশা করছি অবশ্যই এই ছোটোখাটো আড্ডার মধ্যেও আমরা আমাদের মজাটা খুঁজে নিব, আমরা আমাদের মজা খুঁজে বের করব। অ্যান্ড দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি তখন কথা বলছিলাম সাকিব খানের একটা মুভি নিয়ে, যেটা হচ্ছে অপারেশন অগ্নিপথ, যেটা 9 বছর পর আবারও শুরু হতে যাচ্ছে, হয়তোবা। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু কথা বলবো টয় স্টোরি নিয়ে। হ্যাঁ, টয় স্টোরি মুভিটা কে কে দেখেছেন? টয় স্টোরি মুভিটা মোটামুটি এটা কিন্তু এটা সবারই কিন্তু ছোটোবেলা থেকে একটা ফেভারিট কার্টুন বলি, বা যদি কোনো সিরিজ বলি তার মধ্যে টয় স্টোরি কিন্তু পড়বে মাস্ট। অ্যান্ড হলিউড ফ্যান যারা আছেন তারা টয় স্টোরি মুভিটা বেশ এনজয় করেন এবং এনজয় করেছেন, আই নো। সো এই টয় স্টোরি ব্যাপারটা নিয়ে যদি আমি একটু কথা বলি, হ্যাঁ, টয় স্টোরি এই মুভিটা বদলে দিয়েছিল কিন্তু স্টিভ জবসের ভাগ্য। হ্যাঁ, এই এই ব্যাপারটাতে আমরা ইন ডিটেল একটু কথা বলি, ঠিক আছে? স্টিভ জবসের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে অ্যাপেল, আইফোন, ম্যাক বা আইপ্যাডের মতো প্রযুক্তিপণ্য, রাইট? হ্যাঁ, স্টিভ জবস মানেই আমরা যেটা বুঝি যে অ্যাপেল অ্যান্ড অ্যাপেলের আইফোন বা হচ্ছে এই যে অ্যাপেল কোম্পানি। হ্যাঁ, স্টিভ জবস তো মোটামুটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড তিনি হচ্ছে ফেমাস তার এই যে একটা প্রযুক্তি পণ্য এটার জন্য। তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্যগুলোর পিছনে বা একটা আমি কি বলবো যে কম্পিউটার বা স্মার্টফোনের জগতে যে আসলে তার সাফল্য যে গড়ে উঠেছিল তা কিন্তু না। হ্যাঁ, তার এই সাফল্য বা তার এই জীবনের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিন্তু চেঞ্জ হয়েছিল এই সিনেমার মাধ্যমে, যেই সিনেমাটার কথা আমি বলছিলাম, অর্থাৎ টয় স্টোরি। সদ্যই ওটিটিতে এসেছে টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজির এটা আই গেস ফিফথ সিজন, মোস্ট প্রবাবলি। চলতি বছর অন্যতম আলোচিত সিনেমাটি দেখা যাচ্ছে ঘরে বসেই। কিন্তু জানেন এই টয় স্টোরির স্টিভ জবসের যোগাযোগের খবর? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। 1985 অর্থাৎ 1985 সালে অ্যাপেল থেকে বহিষ্কৃত হওয়ার পরও প্রযুক্তি নিয়ে কাজ থামাননি স্টিভ জবস। 1986 তিনি জর্জ লুকাসের লুকাস ফিল্মের কম্পিউটার গ্রাফিক্স বিভাগে কিনে সেটাকে স্বাধীন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন, নাম দেয় হচ্ছে পিক্সার। কম্পিউটার গ্রাফিক্সের সম্ভাবনার প্রতি তার আগ্রহই তাকে এই প্রতিষ্ঠানকে কিনতে উৎসাহিত করেছিল। তার ধারণা ছিল উন্নত গ্রাফিক্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বড় ধরনের একটা ব্যবসা কিন্তু তৈরি করা পসিবল। অর্থাৎ আমরা যেই ব্যাপারগুলো নিয়ে আসলে এখন ভাবি সেই ব্যাপারটা কিন্তু স্টিভ জবস ভেবে ফেলেছে 1986। আর আমি 1986 এটা শুনতে খুব কম মনে হচ্ছে, বুঝতেই পারছেন এটা কত আগের ঘটনা। আর তারপর যদি আমি বলি যে এই ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানটাই একদিন চলচ্চিত্রের ইতিহাস কিন্তু বদলে দেয়। কয়েক বছর পর সেই পিক্সারই তৈরি করবে টয় স্টোরি, যে সিনেমার সাফল্য বদলে দেবে জবসের আর্থিক ভাগ্য এবং তার অ্যাপেল পরবর্তী ক্যারিয়ারের গতিপথ। সবচেয়ে অবাক করা বিষয় হলো জবসের নিজের কোনো অ্যানিমেটর ছিলেন না, তিনি সিনেমাটি পরিচালনা করেননি, উড়ি বা জাজ লাইটারের নকশাও করেননি। তবুও পিক্সারকে টিকিয়ে রাখা, এর সৃজনশীল প্রতিভাদের উপর আস্থা রাখা এবং টয় স্টোরিকে বড় পর্দায় পৌঁছানোর সুযোগ তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আর আমি এই ব্যাপারটা নিয়ে আমি গতকালকে কিন্তু কথা বলতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি হয়তোবা গতকালকে কথা বলতে পারিনি, সেই জন্য আজকে কথা বললাম। আর এইভাবেই কিন্তু স্টিভ জবসের সাথে টয় স্টোরির কিন্তু একটা লুকানো একটা কানেকশন কিন্তু আছে। মোটামুটি হয়তো এটা অনেকেই জানেন না, বাট ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুবই আমি কি বলবো এটা টোটালি কিন্তু এক কথা একটা ইনসেন একটা ব্যাপার। দেখা যায় অনেক সময় আমরা আসলে ভাবি যে আমাদের এই প্রতিষ্ঠানটাকে সামনে আগাবে কি না, বা আমরা কী করতে যাচ্ছি, কী হবে না, এর এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা ভাবি। বাট এই যে দেখেন আনফর্চুনেটলি একটা মুভি কিন্তু তার এই টোটাল লাইফ স্টোরিটাকে কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছিল। যাই হোক, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, আপনাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। এই মুহূর্তে আমি একটু মেসেজে চলে যাব, আমার সাথে অনেকেই যুক্ত আছে। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে পারমিতা আছে, আমার সাথে যুক্ত আছে আরশি, বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে এখন। ও আরশি, আরশি মোস্ট ওয়েলকাম। আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে নামটা তো লিখেনি, শুধু লিখেছে আই, আয়ের পরে কি হবে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে বিটিএস আর্মি ফ্রম রংপুর। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, নাম বললে তো নামটা মনে রাখবে না, তাই নাম বলেন। আচ্ছা, নাম বলেন, নাম বলতে পারেন, নাম বললে আমার জন্য ম্যাসেজগুলো পড়তে আরো বেশি ইজি হয়। যাই হোক, এই মুহূর্তে আরো একটা গানে চলে যাচ্ছি আমরা, নুসরাত ফারিয়ার করে একটা গান শুনবো, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। খুব সুন্দর একটা গান, আমার পছন্দের একটা গান, আর গানটা আশা করছি এনজয় করবেন। গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: ছুটি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: টাইম চেক, এখন সময় বিকেল চারটা।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এবং আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। লিসেনার্স, দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার শুরুর এই মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশনে। আশা করছি আজকে দুপুরটা সবার খুব জমজমনভাবেই কেটেছে, কজ মিড ডে ফিলস মানেই কিন্তু আমি চেষ্টা করি সবসময় আপনাদের সময়টাকে একটু এক্সাইটেড করে তোলার জন্য, সবার মনটাকে একটু ফুরফুরা করে তোলার জন্য। অ্যান্ড আই হোপ আমি পেরেছি সেটা। আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমি এই মুহূর্তে একটু দেখতে চাই যে কে কে যুক্ত আছে আমার সাথে, যেহেতু অনেক মেসেজ চলে এসেছে। আসলে আজকে ওভাবে হয়তো বা মেসেজ পড়তে পারিনি, যেহেতু বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমি সরাসরি মেসেজ স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে বৃষ্টি রংপুর থেকে, আমার সাথে ইরিন যুক্ত আছে। ইরিনকে আমি জিজ্ঞেস করেছিলাম ঢাকা কোথায় থাকে, ইরিন শেয়ার করেছে সেটা। ইরিন লিখেছে ঢাকায় ফার্মগেট থাকি। ও নাইস নাইস, আমার পার্শ্ববর্তী এলাকা। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, নাগেশ্বরী যুক্ত আছে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে মুন। ওকে, মুন যুক্ত আছে আমাকে, আমার আপনাকে ছয় মাস ধরে শুনছি, আজকে প্রথম মেসেজ করলাম। মেঞ্জেলট মেঞ্জেলট মুন, আপনার নামটা বেশ সুন্দর। হাসান জামিল আছেন আমার সাথে চট্টগ্রাম থেকে, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে। কে যুক্ত আছে, কে যুক্ত আছে, শেফা যুক্ত আছে আমার সাথে। ওরে বাবা, শেষ পর্যায়ে এসে দেখতে পেলাম আমাদের সিলুডি তমাকে। আহু বাতিজা, আহু, ভালোই অভিনয় জানেন আপনি, ওই রিলসটা সেরা ছিল, হাসতে হাসতে অবস্থা খারাপ। ও থ্যাংক ইউ সো মাচ, আপনারা যারা আমাদের রিলসগুলো এনজয় করছেন। অবশ্যই ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজের সাথে যুক্ত থাকলে এরকম ফানি ফানি রিলস কিন্তু আরও পাবেন। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি সিনহা আছে রংপুর থেকে আমার সাথে। ভাই, আপনি কোন কলেজ থেকে HSC এক্সাম দিয়েছেন, বর্তমানে কোথায় পড়াশোনা করছেন, অ্যান্ড আপনার SSC ব্যাচ কত? ওকে, এতগুলো কোয়েশ্চেন, বাবা রে বাবা। আমার SSC ব্যাচ হচ্ছে 2017, আমার HSC হচ্ছে 19। আমি HSC দিয়েছি শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে, অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট, শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, হয়তো চিনতে পারেন, সেখান থেকেই আমি আমার HSC এক্সাম দিয়েছি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে ধ্রুব যুক্ত আছে আমার সাথে, কে যুক্ত আছে, খাগড়াছড়ি থেকে যুক্ত আছে স্বরলিপি। বাহ, খুব সুন্দর নাম আপনার, খুব সুন্দর নাম স্বরলিপি। ও, এত সুন্দর নাম, মানুষটা জানি দেখতে কত সুন্দর হবে। আচ্ছা, মুরা চৌধুরী আছে আমার সাথে, আমার সাথে দেখা যাচ্ছে যুক্ত আছে মুবাশিরা কুমিল্লা থেকে। ওকে, কুমিল্লা থেকে, ওরে বাবা, কুমিল্লা থেকে ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় দেখতে পাচ্ছি কাউকে। রিদম ভাই কেমন আছো, তোমার বয়স কত? আচ্ছা ভাইয়া, আরজে হওয়ার জন্য কি কি প্রয়োজন? তুমি দেখতে অনেক সুন্দর, তাই এত মেয়ে তোমাকে ভালোবাসে, কিন্তু এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার কি জানো, তুমি কোনো মেয়েদেরকে পাত্তা দাও না। এটা আমার অনেক মজা লাগে, বিশেষ করে তোমার কথাগুলো শুনে আরো বেশি মজা পাই আমি। যাই হোক, আমি এটা দেখে খুব এক্সাইটেড হলাম যে আপনি কুমিল্লা থেকে যুক্ত আছেন। কুমিল্লা থেকে আমার সচরাচর তেমন কেউ থাকে না, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি আপনাকে পেলাম, অ্যান্ড খুব ভালো লাগছে আপনাকে দেখে। আশা করছি অবশ্যই সবসময় যুক্ত থাকবেন আমার সাথে এবং সবসময় সাপোর্ট করবেন। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, শাপলা রংপুর, রংপুর শাপলা চত্বর থেকে। ওকে, নামটা লিখে নিই নামটা, ও আচ্ছা, রাতুল, রাতুল যুক্ত আছে আমার সাথে। ওকে নাইস, আমি রংপুর থেকে শুনছি অনুষ্ঠান ভালো লাগে, আমাকে একটা গান শোনাবেন, হাসির পর কান্না কান্নার পর হাসি। এত হাসি কান্না দিয়ে কি হবে? সামদা আছে আমার সাথে দেখা যাচ্ছে। যাই হোক, আমার সাথে আরো অনেকে যুক্ত আছে, আমি সবার মেসেজই পড়বো, সবার সাথে আড্ডা হবে। তবে এই নতুন ঘন্টা যেহেতু শুরু হয়ে গেছে, এই নতুন ঘন্টাটা আমরা আরও এক্সাইটেড, একটা খুবই কি বলবো, এনার্জেটিক গান দিয়ে শুরু করব। আর আমি ওই যে অক্টোবরে বাংলাদেশ অ্যান্ড ব্রাজিলের যেই ফুটবল খেলার কথাটা বলছিলাম তখন, সেটা নিয়ে একটু পরে কথা বলছি, আমি খুব জলদি এবার ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমাদের গুরু জালালি সেঠ, জালালি সেঠের করা বনবাসের সাধন, ভম ঢাকাইয়া ডাকের রাসো ডাকে। আচ্ছা গাবো না, আমি সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি এনজয় করবেন সবাই। আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই মিড ডে ফিলদের সাথে যুক্ত থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হ্যালো ডিয়ার জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে হৃদম আছে আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত। লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি মিড ডে ফিল নিয়ে কিন্তু দুপুর 2টা থেকে হাজির ছিলাম, দেখতে দেখতে একদম শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। 4:28, যে কোনো সময় হয়তোবা হৃদমকে কিন্তু বিদায় জানাতে হবে, তবে আছি আমি, আছি আপনাদের সাথে। আশা করছি অবশ্যই সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন, মেসেজ করছেন। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে তখন কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ, সরি, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আচ্ছা, এই যে বাংলাদেশ আর ব্রাজিলের ফুটবল খেলা, এই ব্যাপারটা, মানে ব্যাপারটা শুনতেই তো কতটা ইন্টারেস্টিং লাগছে, এবং শুনতেই কিন্তু, মানে এই এই শব্দটা বা এই সেন্টেন্সটা পড়তেই যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আমার মনে হয় যে এটা আসলে কিভাবে বোঝাবো আপনাদেরকে। যাই হোক, একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে যেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের ব্রাজিলের ছায়া পড়েছে। গতকাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে 5 সদস্যের প্রতিনিধি দলের আগমন। হ্যাঁ, কারা? মাঠ, ড্রেসিং রুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখা, সবকিছুই তৈরি করেছে বড় এক সম্ভাবনার আবহ। এবার এই সম্ভাবনাই আরো জোরালো হচ্ছে। আমি যদি ফিফা নিয়ে একটু কথা বলি, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অ্যান্ড আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে 6 অক্টোবর, সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। বাফুফের একটি দায়িত্বশীল সূত্রে প্রথম আলোর একটা নিউজে কিন্তু ব্যাপারটা জানা গেছে। যাই হোক, আমি তো খুব খুব খুব খুব বেশি এক্সাইটেড, কজ এরকম একটা ম্যাচ হতে যাচ্ছে। ব্রাজিলের ফ্যান তো অনেকেই আছেন। আমরা এই যে, আমি যদি কিছুদিন আগের আমাদের ফিফা বিশ্বকাপ নিয়ে কথা বলি, তখনই তো দেখা গেছে যে আমাদের ফ্রেন্ড লিস্টে বা আমাদের এই যে আমাদের সার্কেলটা আছে, এই সার্কেলের মধ্যে ব্রাজিলের ফ্যান কিন্তু হিউজ। অ্যান্ড ব্রাজিলিয়ানরা বাংলাদেশে আসে ফুটবল খেলার জন্য, এটা আমাদের জন্য মনে হয় এতটা একটা প্রাউডের বিষয় যে ব্যাপারটা হয়তো বা বলার মতো না। এর আগেও হ্যাঁ, অবশ্যই খেলেছে, আর্জেন্টিনার সাথে খেলেছে বা অন্যান্য দেশের সাথে বাংলাদেশ ফুটবল খেলেছে, তবে নাও ডেইজ বাংলাদেশের ফুটবল আসলে যতটা পিছিয়ে গিয়েছিল, তার থেকে হুট করে এভাবে ব্রাজিলের মুখোমুখি হওয়া, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, রাইট? আর আমি যদি বলি যে যেই প্রস্তাবটা দিয়েছে, এখানে হয়তোবা বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় 90 সদস্যের একটা বড় সড় টিম কিন্তু হয়তোবা বাংলাদেশে আসবে। তো যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে তো অবশ্যই কথাবার্তা হবে, আরও অনেক বেশি বেশি আপডেট দিব আপনাদেরকে। আশা করছি অবশ্যই সবাই আপডেটগুলো রাখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। যাই হোক, আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু মেসেজে যাবো, দেখি কে কে আছে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, আসসালামু আলাইকুম, সিলেট বাসা, নাম হচ্ছে কুলসুমা আক্তার। কুলসুমা আক্তার, মোস্ট ওয়েলকাম। আমার সাথে রংপুর থেকে পরিযুক্ত আছে, জানো ভাইয়া, আমি মাকে আমার উপন্যাসের বই দেওয়ার বদলে 10 টাকা নিয়েছি, আর মার সাথে অনেকদিন পর মজা ও দুষ্টামি করলাম, রংপুরে এফএম শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, এই ব্যাপারটা আমি দেখছি, অবশ্যই টেকনিক্যাল টিমের সাথে কন্ট্যাক্ট করছি, দেখা যাক। তুহা আছে চট্টগ্রাম থেকে, ঢাকা এফএম এর রিকোয়েস্টে গান প্লে করে না কেন ভাইয়া? আচ্ছা দেখেন, রিকোয়েস্টের গানগুলো অবশ্যই প্লে করতে পারি, তবে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার পছন্দের যে গানগুলো আছে সেই গানগুলো আমরা পরবর্তীতে যখন ফ্রি টাইম থাকে আমরা বসে বসে প্লে লিস্টে সেগুলো সাজাই। আপনি যে গানগুলো রিকোয়েস্ট করেন সেই গানগুলো কিন্তু আমরা সাজাই। সো আপনার পছন্দের গান যদি শুনতে চান, আপনি ঢাকা এফএম 90.4 এর সাথে টিউন থাকতে হবে। যাই হোক, গান নিয়ে কথা বলছিলাম, আরও একটা গানে যাবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে হারকালা, অ্যাবয়েড রাফার করা ভার্টু অ্যালবামের মনোরে। গানটা আমার মনে হয় সোজা গানে চলে যাওয়া উচিত। গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: সবার সাথে 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: হ্যালো ডিয়ার লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। পুরো সময় জুড়ে ছিলাম আমি রিদম আপনাদের সাথে, অর্থাৎ দুপুর দুইটা বাজে থেকেই কিন্তু ছিলাম, আর দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে সময়টা খুব জলদি চলে গেল, আনফর্চুনেটলি আজকের মতো হয়তো বা বিদায় জানাতে হবে সবাইকে। তবে কোনো সমস্যা নেই, আবারও আগামী দিন দুপুরবেলা ঠিক একই সময়ে হাজির হয়ে যাব, অর্থাৎ দুপুর দুইটা বাজে হাজির হয়ে যাবো মিড ডে ফিলস নিয়ে, আবারও কথা হবে, গল্প হবে। আর আমি এই মুহূর্তে মানে আমার সাথে যে যে যুক্ত আছে আমি লাস্ট মুহূর্তে একটু দেখতে চাই কে কে আছে। মাহাদি আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে মোশারফ হোসেন মহারাজ ইব্রাহিমপুর নরসিংদি থেকে। মুসলিম পিঠাঘরে আপনাকে স্বাগতম। মুসলিম পিঠাঘর থেকে স্বাগতম জানালেই হবে না, মুসলিম পিঠাঘরের পিঠাও খাওয়াতে হবে। আশা করছি মোশারফ হোসেন মহারাজ ভাইয়া আপনি মুসলিমা পিঠাঘরের পিঠা খুব জলদি আমাদেরকে টেস্ট করাবেন। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি মাম্পি আছে। কি ব্যাপার, আমার মেসেজ পড়লে না দেখি, তুমি আজকাল কিরকম হয়ে গেছো মনে হচ্ছে, কিরকম হয়ে গেছি মাম্পি। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা আছে। একটা সময় ছিল যখন এই যে সবাই এখন সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে, আমরা তখন রেডিওতে ডুবে থাকতাম সারা রাত, আরজেদের সাথে লিসেনারদের সাথে আড্ডা দিতাম, মাঝে মাঝে দেখা হতো আমাদের। সুন্দর কিছু রাত আমরা পার করেছি আড্ডা, গল্প, গান, আর না বলা কথাগুলো বলা হতো। মাঝে মাঝে আমাদের দেখাও হতো, হঠাৎ সময়টা থমকে দাঁড়িয়েছে, রেডিও স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম আরজেরা অন্য স্টেশনে আসবে, কিন্তু না, তারাও আমাদের থেকে হারিয়ে গেল। লিসেনারদের সাথে সম্পর্ক ফাটল ধরল, সময় বদলালো, ধীরে ধীরে সবাই বদলে গেল, শুধু আমি রয়ে গেলাম ঠিক আগের মতো। এখন মনে হয় সময়টা যদি থেমে যেত সেই দিনগুলো আবার ফিরে আসত। রেডিও এখন পর্যন্ত বেঁচে আছে, রেডিও সবসময় বেঁচে থাকবে, আমরা বাঁচিয়ে রাখব। অ্যান্ড এই আড্ডাগুলো, এই সুন্দর সময়গুলো আমরা ধরে রাখব, আমরা ফিরিয়ে আনবো অবশ্যই, অবশ্যই এই চেষ্টা আমি রিদম করব, কথা দিচ্ছি। নাইস নাইস দাদা, খুব ভালো লাগলো আপনার লেখাগুলো। শ্যাম সুন্দরী আছে আমার সাথে। ও আসসালামু আলাইকুম, কী তা খবর? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে নিশি, যুক্ত আছে আমার সাথে। বিআই শোনা যাচ্ছে না, ঝিরঝির করছে। আচ্ছা ঠিক আছে, দেখছি ব্যাপারটা। থ্যাংক ইউ রিদম ভাই আমার নামটা সুন্দর বলার জন্য। বাই দ্য ওয়ে, আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এটা খুব পুরনো প্রশ্ন, আমি আর্জেন্টিনা সাপোর্টার। ওকে, সারা মেহরিন আছে আমার সাথে চট্টগ্রাম থেকে, অ্যান্ড অনেক ধন্যবাদ আমাকে টেক্সট করেছেন, খুব খুশি হলাম। আশা করছি এখন থেকে রেগুলার যুক্ত হবেন। বলো আমি কে? আচ্ছা, উমায়না।

উমায় নাকি কি আর না চিনে আমি থাকতে পারি নাকি। আসসালামু আসসালামু আলাইকুম, কেমন আছো রিদম? আমি কি তোমাকে লাভ বার্ড বলে ডাকতে পারি? তুবা, ওরে বাবা তুবা, খুব সুন্দর নাম যদিও। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম, ডাকতে পারেন, আশা করছি অবশ্যই কথা হবে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে অনন্যা ওয়েশি, কালকে আমার মেসেজ পড়েনি কেন, শুধু নাম পড়েছেন। যাই হোক, মোস্ট ওয়েলকাম, আশা করছি অবশ্যই নাম তো পড়বই। যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এত জলদি সময়টা চলে যাবে ভাবিও নি। যাই হোক, শেষ পর্যায়ে আছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নেব লিসেনার্স, আব্দুল কুদ্দুস বয়াতি আর মমতাজের করে একটা গান, যেটা হচ্ছে ঘেটু পুত্র কমলা মুভির একটা গান। আমারে যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবনার জল মিশে গেল জলে। যাই হোক, আমি গানটাতে চলে যাচ্ছি, এই গানটা দিয়েই বিদায় জানাচ্ছি। আশা করছি আবারও আগামী দিন কথা হবে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

Assalamualaikum, hi, hello, shagoto janachi. Dhaka FM 90.4 e ebong amader adda shuru hoye gelo Dhaka Metro 9040 ebong din ta jehetu mongolbar. Mongolbare pray shomoy kintu ami dhada dei. Ajkeo er onnotha hocche na, orthat apnar jonno ekta dhada kintu ready. So ekhon apnake ashole ready hoye uttor ta dite hobe. To ajker dhada ta niye bolbo, tar age ektu bole nichhi je apni shunchen Dhaka FM 90.4 ebong je ayojonti shunchen ayojontir nam Dhaka Metro 9040 jekhane Sifat apnar shonge ache ekebare rat 8ta porjonto thakbo kothay kothay gane gane এবং আজকের এই ধাঁধা নিয়ে আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে ঘাড় আছে মাথা নেই ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দেই এটা কি হবে ঘাড় আছে মাথা নেই ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই এটা কি হতে পারে সেটার উত্তর আমাকে দিতে পারেন 01841904904 এই নম্বরে এসএমএস বা WhatsApp করে অথবা আমাকে আমাদের ফেসবুক পেজে আপনি মানে ভিজিট করে বা ফেসবুক পেজে চলে এসে সেখানে এই পোস্টের নিচে কমেন্ট আকারে কিন্তু আপনার উত্তর দিতে পারেন এবং একাধিকবার উত্তর দিতে পারেন এমন কোনো মানে বাধ্যবাধকতা নেই যে আপনি একবারই দিতে পারবেন উত্তর ঠিক আছে আচ্ছা আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন কলকাতা ইন্ডিয়া থেকে শুভ বিকাল অমৃত বোস কি অবস্থা কেমন আছেন গরম কেমন বলেন ঢাকা কিন্তু বেশ ভালোই গরম রোডটা মানে একদম মনে হচ্ছে মাথার ভিতরে যে লাগছে আমাদের মিকাইল যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে শুভ বিকাল বৃষ্টি হচ্ছে এখানে তাই নাকি ব্যাঙ্গালোর এটা ইন্ডিয়ার থেকে আছেন আমাদের বন্ধু মিকাইল যাক বৃষ্টি উপভোগ করেন আমরাও ওয়েট করছি বৃষ্টির জন্য কারণ এখানে প্রচন্ড গরম মানে এটা আরো দীর্ঘায়িত হতে থাকলে নিঃসন্দেহে গরম আরো বেশি পড়তে থাকবে এবং মানুষ আরো বেশি হাসপাস হয়ে যাবে এবং আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে মানে ওয়েদারের ঝামেলা এটা হতে পারে বা আর্দ্রতা বা এরকম কোনো কিছু হতে পারে যে মানে খাবার দাবারের রুচি কমে যাওয়া বা দেখা গেছে যে হজম শক্তি কমে যাওয়ার একটা হাসফাস একটা ব্যাপার এই কারণে কিন্তু এই ধরনের ঝামেলাগুলো হতে পারে তো যাই হোক এর মধ্যে যারা যারা আরো আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এটাকে আমাদের বন্ধু হ্যালো সিফাত ভাই রবিবারে কোথায় ছিল যুক্ত আছি সিলেট থেকে তোমার আমাদের সিলেটই তোমার রবিবার আসলে আমি খুব ইমার্জেন্সি একটা মানে ব্যস্ততার কারণে জয়েন করতে পারিনি তো আশা করি সামনে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব অবশ্যই থাকার জন্য যথাসময়ে আচ্ছা এখানে আছে আমাদের বন্ধু ওবিআই আচ্ছা কি লিখেন আসসালামু আলাইকুম গো সিফু ভাইয়া কেমন আছো বাসার সবাই কেমন আছে নিশি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনি কেমন আছেন সালিউর রহমান লিখেছেন শরতের এই গরম বিকেলবেলা যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে ও ভাই মনটা ভালো তো একদম ফাটাফাটি ধন্যবাদ আপনাকে যদি একটু ঘুমটা কম হয়েছে আর কি এখানে আছে আমাদের বন্ধু আচ্ছা সানিম লিখেছে আর কি রবিবার কইছিলাম যে সানিম একটু আগেই তো বললাম যে একটা ইমার্জেন্সি কাজে আসলে আমি জয়েন হতে পারিনি আচ্ছা ভাইয়া ভাইয়া ভাইয়া এসে গেছে আমি আড্ডা দিতে কেমন আছো রবিবার আসেন নাই কেন ভাইয়া জানেন খুব মন খারাপ ছিল আছে কি বাড়ি যেতে ইচ্ছে করে রানী ফ্রম হাতিবান্ধা এখন আছি মোহাম্মদপুরে রানী একটা জায়গা থেকে আমি এটা তো আপনি নিজেও জানেন যে একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাবেন নিঃসন্দেহে ওইটা আপনার জন্মভূমি আপনার জন্মভূমি আপনি কখনোই ভুলতে পারবেন না তবে এটা আপনি জাস্ট মাথায় রেখে নেন যে আমি একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা আমার একটা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আসলে আমি এই সময়টা আসলে এখানে দিচ্ছি তো কিছুদিন খারাপ লাগবে আস্তে আস্তে আপনি দেখবেন যে সেট হয়ে গেছেন আর তারপরে দেখবেন যে আপনার নিজে ওইখানে গেলে খারাপ লাগবে যে না আমি ঢাকায় যেতে হবে এরকম একটা হয়ে যাবে তো রানী এখন তো আপাতত আছি মানে 8টা পর্যন্ত আপনার সঙ্গেই আছি সো মন খারাপ করার কোনো কিছু নাই বরং এনজয় করেন আজকে ঢাকা মেট্রো 9040 আর এই বাড়ির কথা বলাতে আবার এদিকে গানটাও আমার ওরকম ওয়েট করছে বাপ্পা মজুমদারের গান দিন বাড়ি যায় শুনতে থাকুন সঙ্গেই থাকুন

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
2: এক নেশন এক স্টেশন।
3: ৩৬ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
2: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: 90.4 FM,
2: Dhaka Metro 9040.

চলছে আড্ডা, চলছে গান সিফাতের সঙ্গে, এবং আপনি এই সিফাত থাকবে রাত আটটা পর্যন্ত। এখন আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, এবং যে আড্ডাটি আমরা দিচ্ছি আড্ডাটির নাম হচ্ছে ঢাকা মেট্রো 9040। একটা ছোট্ট ধাঁধা দিয়েছি, ধাঁধাটা খুবই সহজ, যদি আপনি একটু চিন্তা করেন, সেটা হচ্ছে ঘর আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই। এটা কি? ঘর আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই, কি এমন জিনিস সেটা? সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট, SMS, হোয়াটসঅ্যাপ, যে কোনোভাবে, মানে যেইভাবে আপনার জন্য সুবিধা। আমাদের শাহাবুদ্দিন যুক্ত হয়ে গেছেন, ইলিয়ানা নিশা আছেন আমাদের সঙ্গে, শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন আরও আছেন। আচ্ছা, হাই সিফাত ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাহাবুদ্দিন আপনার কি অবস্থা? শাহাবুদ্দিন হঠাৎ করে হারিয়ে যায় মাঝে মাঝে, অহনা ইসলাম বহুদিন পরে দেখলাম মনে হয় ওনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সিফাত ভাই? ওয়ালাইকুম আসসালাম অহনা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শ্যাম সুন্দরীকে দেখতে পাচ্ছি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন মেলা দিন আপনাকে শুনছি, হয়তো ভুলেও গেছেন, বহুদিন পর কমেন্ট করছি, যাই অহন পরিচয় দিই, আমি সামান্তা শাহানুর। ইয়াস, এখন মনে পড়লো, মনে আছে কি নাই বলেন। হ্যাঁ, সামান্তা শাহানুর মনে আছে, নামটা মনে আছে, কিন্তু কথোপকথন লাস্ট কি হয়েছিল সেটা ভুলে গেছি, এতদিন পর মনে থাকে। আচ্ছা, আমাদের সিলেট ওসমানীনগরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার গরমও আছে, বৃষ্টি হচ্ছে তো যাক, তার মানে হচ্ছে আর কি ঢাকায়ও বৃষ্টি হবে, একটু সময় নিতে হবে আর কি। আমাদের তৌহিদুলকে দেখতে পাচ্ছি, যুক্ত হয়ে গেছেন, আছি তোমার লগে পুরোটা সময় জুড়ে উস্তাদ, ধন্যবাদ। ওকে, আরো আছে আমাদের সঙ্গে উম্মে রায়হান, হ্যালো সিফাত ভাইয়া, যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ উম্মে রায়হান, যুক্ত হয়ে গেছেন আমাদের নিয়মিত একজন বন্ধু। শাহানুরও কিন্তু নিয়মিত ছিল, তারপর হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, পরে আর পাইনি। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু, আমাদের অমৃত বোস, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে উত্তরটা রাখলাম অবশ্যই। আমাদের নিজুকে দেখতে পাচ্ছি, কি খবর বদ্দা, কেন আছো নে? আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা নিজু আপনার? ওই চিটাঙ্গে গরম কেমন, মানে সবকিছু ঠিকঠাক আছে নাকি বলেন, যে নাকি বেশি গরম? না না, বেশি গরম বললেও যে আমরা অনেক কিছু করে ফেলবো বিষয়টা এমন না, জেনে রাখবো আর কি, এই এই পার্থক্য আর কি। আচ্ছা, এখানে আছে আমাদের আমাদের সঙ্গে, কত সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে যাবো সারা জীবন, মায়াবী তোমার রাখি, দিও না আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমায় অনেক ভালোবাসি। রংপুর থেকে নুসরাত জাহান, অনেক অনেক ধন্যবাদ, সুন্দর কবিতা লিখেছেন আপনি। সিয়াম একটা উত্তর দিয়েছেন, অনেকদিন পরে শুনছি, ব্যস্ত থাকার কারণে শুনতে পারিনি। ওকে, উত্তর একটা দিয়েছেন কিন্তু রাইট রং বলবো না, সবার উত্তরই রাখছি আমি। আর এইচ আলিফ রংপুর থেকে, আজকে ফার্স্ট মেসেজ দিলাম, মার্ভেল দেখেন? হ্যাঁ, দেখা তো হয়। অ্যাভেঞ্জার্স ডুম ডের জন্য খুব এক্সাইটেড? হ্যাঁ, আমিও এক্সাইটেড অ্যাভেঞ্জার্স ডুম ডের জন্য, ভালো কথা মনে করেছেন। অ্যাভেঞ্জার্সের তো একটা আসলে ট্রেলার বের হয়েছে, টিজার টাইপের, টিজার বলবো না ট্রেলার বলবো এটাকে, যাই হোক, এটার ভিতরে অনেকগুলো ক্যারেক্টারকে দেখানো হয়েছে, কিন্তু আমার বিশ্বাস যে এই মুভিটা রিলিজ হবে সম্ভবত ডিসেম্বরের 18 তারিখে, তো এর মাঝখানে একটা বড় সময় আছে, এবং এর মাঝখানে আমরা দেখবো আসলে আরও অনেক অনেক কিছু তাদের টিজারের মাধ্যমে, মার্ভেল যেটা করে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে যা আছে তার শুধুমাত্র 5-10% দেখানো হয়েছে, আরও অনেক ক্যারেক্টার, অনেক কিছু থাকতে পারে, এটা হচ্ছে আমার থিওরি, যে বা গেস বলতে পারেন, প্রেডিকশন বলতে পারেন আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এই ডুমস ডেতে আরও অনেক অনেক অনেক ক্যারেক্টার ঢুকবে, এবং যেটা এখনো রিভিল করা হয় নাই সেটা হয়তো বা সামনে আসবে। সো আমিও এক্সাইটেড আলিফ, দেখা যাক কি হয়, কারণ আমরা দীর্ঘদিন ধরে আসলে মার্ভেলের কাছ থেকে যে ধরনের সিনেমা আশা করি সেটা পাচ্ছিলাম না, এখন ডুমস ডে একটা ভরসা। তবে স্পাইডারম্যান খুব ভালো করেছে সেটা শুনেছি, যদিও আমার দেখার সৌভাগ্য এখনো হয় নাই, দেখলে হয়তো বা আবার সেটা নিয়ে কথা বলা যাবে। আচ্ছা, আই গট চান্স ঢাকা মেডিকেল কলেজ, কংগ্রেচুলেশন, আই এম আনিকা, ওকে, হোয়াট ইজ ইয়োর SSC এক্সাম রেজাল্ট? এটা দেখি করবো, আমি ডাক্তার হইতে পারিনি, সো আগে কয়েকবার বলেছি। এনিওয়ে, আমরা আবার গানে চলে যাব, যে গানটি শুনবো সেটা হচ্ছে রিকির গান, দেখো বৃষ্টি নেমেছে অ্যালবাম থেকে, স্বপ্ন চারিনি, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Round 10, Kaka FM 90.4.
1: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন টু কামিং সুন
3: ঢাকা মেট্রো 9040।

ঢাকা মেট্রো 9040 আড্ডা চলছে এবং খুব সুন্দর একটি পুরনো গান আসলে শুনছিলাম, আমার প্লেলিস্টে পেলাম, দ্যাটস ওয়াই আমি আসলে প্লে করলাম মেরা পিয়া গায়ে রঙ্গুন, চমৎকার একটি গান। এবং ওই সময়ের আসলে অনেক অনেক গান আছে যে মেলোডিগুলো আর কখনোই হয়তোবা হবে না, সেই মেলোডিগুলোই আবার নতুনভাবে হয়তোবা রিমেক হয়ে আসবে আমাদের সামনে। যাই হোক, ওদিকে আবার ইনফান্তিনোকে নিয়ে কিন্তু আসলে সমালোচনার ঝড় থামছে না, এদিকে অনেক অনেক প্লেয়াররা তাকে বলেছে আসলে তার অবসর নেওয়া উচিত, কারণ মাঝখানে আমরা সবাই জানি যে তিনি ফিফাকে আসলে ভাগ করতে চেয়েছিলেন, মানে শেয়ার বিক্রির কথা বলেছিলেন, এটা আসলে কেউই খুব ভালোভাবে নেয় নেই, বড় বড় মানে যেই প্রতিষ্ঠান বলেন বা বড় বড় যারা আছেন আর কি খেলার ভিতরে, ফুটবল খেলার ভিতরে, ফুটবল ফেডারেশনে, সো তাদের কাছে কারোর কাছেই ভালো লাগেনি, কারণ খেলাটাকে খেলার জায়গায় রাখা উচিত। বেশি পরিমাণ বিজনেস চিন্তা করতে গেলে আসলে খেলার ওইটা থাকবে না, এক একজনের এক একটা আসলে দেখা গেছে যে কর্তৃত্ব খাটানোর চেষ্টা বা অধিকার খাটানোর চেষ্টা করবে আর কি। সো সেই কারণেই কিন্তু তিনি আসলে বিপদে পড়ে গেছেন ইনফান্তিনো, তবে আনন্দে আছেন আমার বন্ধুরা, কারণ আমি তাদের এস এম এস এখন পড়বো। তবে তার আগে অবশ্যই বলবো যে আজকের যে ধাঁধাটা আছে সেই ধাঁধার উত্তর আপনি দিতে পারেন এস এম এস, কমেন্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে, খুবই সহজ একটা ধাঁধা, আমি আরও একবার একটু বলে দিতে চাই আপনার উদ্দেশ্যে, সেটা হচ্ছে ঘাড় আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই, এটা কি হবে, এটার উত্তরে আমাকে জানিয়ে দিবেন। এখানে আমাদের নিজু লিখেছে, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, ঠান্ডা গরম মিশেলে আবহাওয়া অদ্ভুত, অদ্ভুত মানে আমার কাছে ভয়ঙ্কর অদ্ভুত লাগছে, মানে এটা সুন্দরের দিক থেকে না, অনেকে আমার জানার মতো অনেকেই আমি দেখেছি তারা অসুস্থ হয়ে যাচ্ছে, মানে হজম হচ্ছে না, মানে একটা হাঁসফাঁস একটা অবস্থা হচ্ছে আর কি। ঈশানা, ঈশানা আপনার সাথে মিল আছে আমার, আমি তাই জানি আর কি। এনিওয়ে, আমার সঙ্গে আছেন আরও যারা যারা ফেসবুকে দেখতে পাচ্ছি, অনেক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই বিকেলবেলা আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য, এবং আশা করছি আপনার সময়টা ভালো যাবে। এখানে আছেন যারা, আমাদের শাহাবু ভালোবাসা দিয়েছেন, সোহান আছেন হাই বলেছেন, হ্যালো, জাকারিয়া হোসেন আছেন, সঠিক উত্তর একটা আর কি, সঠিক উত্তর উনি নিজেই বলেছেন, একটা উত্তর দিয়েছেন, কিন্তু এটা সঠিক না ভুল সেটা পরে জানা যাবে। আচ্ছা, তিনি আরও জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, আপনি কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, আর এদিকে এস এম এস এর মাধ্যমে আমার যে বন্ধুরা আছেন আমি পড়তে চাই, হাই সিবত ভাই কেমন আছো, জয়েন করলাম, মুতাসিম ফ্রম রংপুর, খুব খারাপ লাগলো তুমি সানডে থাকলা না, এটা আসলে বন্ধু ভেরি আনফর্চুনেট, কারণ আমিও বললামই তো যে ইমার্জেন্সি, এবং যেটা আসলে অ্যাভয়েড করার মতো কোনো অবস্থা ছিল না, তো আমি এটা মিস করেছি আমার সকল বন্ধুকে, সমস্যা নেই, আগামী সপ্তাহে ইনশাল্লাহ সব ঠিক থাকলে আবার চলে আসবো। ভাইয়া নেক্সট মান্থ আমার বার্থডে ইনভাইট থাকলো রংপুরে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম, আর যেদিন জন্মদিন সেদিন আবার মনে করিয়ে দেবেন একটু। আচ্ছা, ও সিফাত ভাই শোনো, বিকাল আছো কেমন, রবিবারে আসো নাই কেন, এটা তো আমরা বললামই, সানিম বলেছে একটা কথা এই যে শুনো, নিঝুম এক রাতে আসো তুমি, ফিরে গভীর এক রাতে বেঁধে বুকে বারে, সেই আনফর্চুনেট, কারণ আমিও বললামই তো যে ইমার্জেন্সি, এবং যেটা আসলে অ্যাভয়েড করার মতো কোনো অবস্থা ছিল না, তো আমি এটা মিস করেছি আমার সকল বন্ধুকে, সমস্যা নেই, আগামী সপ্তাহে ইনশাল্লাহ সব ঠিক থাকলে আবার চলে আসবো। ভাইয়া নেক্সট মান্থ আমার বার্থডে ইনভাইট থাকলো রংপুরে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম, আর যেদিন জন্মদিন সেদিন আবার মনে করিয়ে দেবেন একটু। আচ্ছা, ও সিফাত ভাই শোনো, বিকাল আছো কেমন, রবিবারে আসো নাই কেন, এটা তো আমরা বললামই, সানিম বলেছে একটা কথা এই যে শুনো, নিঝুম এক রাতে আসো তুমি, ফিরে গভীর এক রাতে বেঁধে বুকে বারে, সিফাত ভাই আমি সানিম, সানিম সুন্দর হয়েছে, কিন্তু নিঝুম রাতে কিভাবে আসবে, আপনি কাকে ডাকছেন যদি

যে সূর্যের আলো থাকা অবস্থায় যেন তোমাকে দেখি এরকম কিছু একটা। যাই হোক, আর যদি না আসে তখন তাকে বলে দেবেন যে তুমি আর নেই সেই তুমি, ফুয়াদ ফিচারিং লবিকের তুমি আর নেই সেই তুমি, চমৎকার একটি গান, যদিও পুরনো একটি গান, পরবর্তীতে ফুয়াদ আসলে রিমেক করছে। ফুয়াদ এই জায়গাগুলোতে আসলে অনেক সবসময় বেস্ট। তো আমরা এই গানটা শুনে ফেলবো, পরবর্তী ঘন্টায় আবারও ফিরছি, তো অবশ্যই শুনতে থাকবেন, সঙ্গেই থাকবেন ঢাকা FM 90.4 এর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনাকে। বন্ধু, আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই আছি। আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর একটি ঘন্টা আছে, মানে মোটামুটি বেশ ভালোই একটা সময় আছে আপনার হাতে আজকের ধাঁধাটার সঠিক উত্তর দেওয়ার। আজকের ধাঁধাটি কিন্তু খুবই সহজ, যদি আপনি একটু চিন্তা করেন আর কি। সেটা হচ্ছে, ঘাড় আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই। ঘাড় আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই, এটা কি হবে, এটার উত্তরটা কি হতে পারে, সেটাই জানতে চেয়েছি আমার বন্ধুদের কাছে। তো সব মানে আমার অনেক বন্ধুই উত্তর দিচ্ছেন, তো ভুল শুদ্ধ মিলেই পাচ্ছি আসলে, পার্সেন্টেজটা বলবো না, তাহলে একটু হিন্টস পেয়ে যেতে পারেন। এই সহজ ধাঁধার ভিতরে তো হিন্টস দেওয়া যায় না, তাই না? যাই হোক, আমাদের সঙ্গে আছেন শাহ কবির, আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে উম্মে রায়হান, আচ্ছা তার মনে মিউজিক ভালো লাগছে, তিনি থামস আপ দিয়েছেন, ওকে। আচ্ছা, আর এদিকে আছেন আমাদের বন্ধু, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের বন্ধু, আরে বহুদিন পর দেখলাম এটা, আমাদের এই বন্ধুকে, আসসালামু আলাইকুম ভাইয়া আরিফ লন্ডন থেকে। আরিফ কই ছিলেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে মাঝে অনেকদিন পাইনি, আপনি অনেক বেশি ব্যস্ত নাকি? সব ইন্টারন্যাশনাল বন্ধু একসাথে এসেছে। আবার জুয়েল বন্ধুকে দেখতে পাচ্ছি, সিবাদ ভাই সুবিকাল, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম এর সাথে আছি, থাকবো পুরোটা সময়, থ্যাংক ইউ জুয়েল। আরও আছেন আমাদের সঙ্গে, তোমার কোনো সমস্যা হইলে বলিও, আচ্ছা ঈশানার সাথে ব্লাড গ্রুপ মিলে গেছে মনে হয়, ওকে, যদি আমার বয়স 18 হয়নি, রোজন না আপাতত, অনেক অনেক দোয়া রইল, সো মিলে গেছে, ভালোই হলো, আসলে এই রক্তটা গ্রুপটা খুব কমন আর কি। এনিওয়ে, এসএমএস এর মাধ্যমে যারা আছেন তাদের কথাবার্তা একটু পড়বো। আমাদের সঙ্গে আছেন হচ্ছে কি, ব্রোস হাউ আর ইউ, রিয়াদ ফ্রম রংপুর, রিয়াদ আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ ম্যান? আচ্ছা সিরাজ ভাই কেমন আছো? দুই দিনের জন্য বাবার বাড়ি কুড়িগ্রাম গিয়েছিলাম, তোমার চক্কর বকর খুব মিস করেছিলাম, কারণ ওই দিন রেডিও ওইদিকে রেডিও আসে না, আর জয়েন হয়ে শুনি রবিবার তুমি আসুনি, আমি তাসলিমা রংপুর থেকে, আমার সাথে আমার ছেলে হিয়ানও তোমায় শুনছে। হিয়ান এবং তাসলিমা অনেক অনেক ধন্যবাদ, হিয়ানের জন্য অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আর আচ্ছা, তোমার খুদে ভক্ত 4 মাস চলছে, যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক বড় হোক, সে মানুষের মতো মানুষ হোক, আমরা এটাই দোয়া করি। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার অবসর সময়টা আপনি আমাদের সঙ্গে কাটাচ্ছেন। হালিমা আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, শুভ বিকেল ভাইয়া, কেমন আছো? তোমার কথা শোনার জন্য অপেক্ষায় আছি ভাইয়া, ভাইয়া, ভাইয়া, এই তো আমি চলে আসতাম হালিমা, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ হালিমা। তারপর তিনি একটা ধাঁধার উত্তর দিয়েছেন, ওকে। আচ্ছা, আমরা আরও কথাবার্তা বলবো, তবে এই মুহূর্তে আমার মনে আরেকটা গানে যাবো আমরা, যে গানটা শুনবো সেই গানটার অনেক রিকোয়েস্ট থাকে আমাদের কাছে, সেটা হচ্ছে পাতার বাঁশরি। আচ্ছা, ঈশান অ্যান্ড সুনিধির কণ্ঠে পাতার বাঁশরি, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199666। ঢাকা FM 90.4।

একটু সাউন্ড শোনালাম আর কি, যে জানো একটু কনফিউজ হয়ে যান, আছি না চলে গেছি, আছি আছি, মিউজিক যেহেতু আছে আমিও আছি, আপনি আছেন ঢাকা এফএম 90.4 এ এবং সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটার উত্তর কিন্তু অনেক পাচ্ছি, মজাই লাগছে। আর ধাঁধাটা আরও একবার বলতে চাই, এই মুহূর্তে যারা টিউন করেছেন তারা চাইলেই কিন্তু এই আপনার যেই আপনার উত্তরটি আছে সেটি কিন্তু আপনি দিতে পারেন। নম্বরটি হচ্ছে 01841904904। এবং আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে, ঘাড় আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই, এটা কি হবে, এটার উত্তরটা। তবে আজকে যতই সহজ বলি না কেন, গতদিনের মতো কিন্তু সহজ না, একটু এদিক ওদিক কিন্তু আছে, তো একটু ভাবতে হবে আর কি, সেটা হচ্ছে কথা। আর এদিকে আমার সঙ্গে আরও যারা যারা যুক্ত হয়েছেন আমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, SMS-এ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অহনা লিখেছেন, দিনকাল কেমন যাচ্ছে ভাই? অহনা, দিনকাল আসলে যাচ্ছে, ওয়েদারটা নিয়ে একটু চিন্তিত। আসলে ওয়েদারটা দেখে আসলে যতটা সহজ মনে হচ্ছে, ওয়েদারটা এত সহজ কিন্তু আসলে না। আপনি দেখবেন যে অনেক কিছু, যেমন আমি নিজে ফিল করছি যে কিছু পরিবর্তন, যে না খাবার দাবারের প্রবলেম হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, প্লাস আমার আশেপাশেও যারা অনেকে আছে অনেকেই কিন্তু সেম প্রবলেম ফেস করছে আর কি। অনেক সময় আর্দ্রতা অথবা যে গরমের ভ্যাপসা যে ব্যাপারটা থাকে, এটার কারণে কিন্তু এই ধরনের জিনিসপত্র হয়ে থাকে। আর আচ্ছা, আমাদের সঙ্গে আরো যারা আছেন, লিখেছেন আমাদের বন্ধু জুয়েল, লিখেছে ধাঁধার উত্তরটা হচ্ছে, একটা উত্তর দিয়েছেন, ওকে। এদিকে আছে আমাদের আমাদের নিজু, আমাকে একটা গান শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে, এটা তুমি গিয়ে শোনা বলেছে, এটা তো আমি শুনতেই পারছি না এখন, আচ্ছা শুনে নেই আগে, তবে এটা মনে একটু প্যারোডি করা হয়েছে আর কি। নিজু ধন্যবাদ আপনাকে। SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন, আমাদের ইউসুফ শিকদারকে দেখছিলাম মনে হয় বিক্রমপুর থেকে, তিনি লিখেছেন হচ্ছে বিক্রমপুর, সিরাজ ভাই শুভ বিকাল, শুভ বিকাল, পরন্ত বিকাল হয়ে গেছে এখন। আরও যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো। আমাদের লিখেছেন অনন্য ঐশী, কালকে আমার মেসেজ পড়েন নাই কেন? কালকে তো কালকে আমি ছিলাম নাকি? আমি তো ছিলামই না কালকে, শুধু নাম পড়েছেন। আজকে ধাঁধার আনসার মাথায় আসছে না, একটু চিন্তা করেন ঐশী, আরও সময় আছে, তো একটু সময় নিয়েই করেন। আর গতকালকে তো আমি আসিনি, আপনি কার মানে কাকে SMS করেছেন? হয়তো মুকুল ভাইকে করেছেন। আচ্ছা, নিশে লিখেছেন ভাইয়া জানো আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, তাই তো আমার ভাইয়ার সাথে ঝগড়া হলে ভাইয়াকে বলি যাও আমার সাথে আর তুমি কথা বলবা না, আমি তোমার কাছে আর কোনো কিছু চাইবো না, আর তুমি আমার জন্য কোনো কিছু আনবা না। তখন আমার ভাইয়া বলে, ও ম্যাডাম এই কথাটা এক ঘন্টা পর বলতে পারবা। রাইট, এটা এটা কিন্তু ভালো, একটা বেশি রাগ থাকা ভালো না, ঠিক আছে? আপন মানুষের সাথে বেশি রাগ করলে সেই সম্পর্কগুলো আসলে সমস্যা হয়। আর সম্পর্কের ম্যাটারটা হচ্ছে, সম্পর্ক আসলে সবসময় নার্সিংয়ের মধ্যে রাখতে হয়। একটা ভালো একটা সম্পর্ক, যে কথাবার্তা বলেন বা যে কোনো খুনসুটি বলেন, এগুলোর মাধ্যমে কিন্তু আসলে সম্পর্কটাকে ভালো রাখতে হয়। সো আপনার এটা একটা ভালো গুণ নিশি, এটা খারাপ কোনো কিছু না, রাগ বেশি থাকা ভালো না, রাগ যত নিয়ন্ত্রণে রাখতে পারবেন তত বেটার। যাই হোক, এই মুহূর্তে আরেকটা গানে যাবো, ইমরান নুসরাতের গান বলো সাথিয়া, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

সময় কিন্তু হয়ে যাচ্ছে ধাঁধার সঠিক উত্তর জানানোর, যদি আর 15 মিনিট সময় আছে। তো তার মধ্যে আমি আসলে আজকে ধাঁধাটা আরো একবার বলে দিতে চাই, সেটা হচ্ছে ঘাড় আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দেই, কি হবে এটা, কি হবে এটার উত্তর? ঘাড় আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দেই, সেটার উত্তরই আমি জানাতে বলেছিলাম আমার বন্ধুদের, তারা উত্তর দিয়ে যাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে। আনন্দকে দেখতে পাচ্ছি, অর্চনা রায় খবর কলকাতা কি হয়েছে, অর্চনা রায়কে বলেছেন মনে, ওকে। আনন্দ লিখেছেন, ভরা নদী শুকায় যায় শীতের আগমনে, আমার চোখের বিরহের জল শুকাবে না তুমি বিনে, আহা, ভরা বর্ষায় কদম ফুল ফুটেছিল মনে, তুমি বিনে ঝরে গেল অবহেলায় অযতনে, সবুজ পল্লবে ভরে গিয়েছিল মনে গহীন বন, ধীরে ধীরে সব হলদে হয়ে ঝরে যাবে অকারণ, ঝুম বরষায় বেঁধেছিলাম গিয়ে পাখির নীরে বাসা, চলে গেল তাই সেই বাসা আজ শুধুই সর্বনাশা। আহাহা, সুন্দর হয়েছে কবিতা আনন্দ, অনেক সুন্দর হয়েছে। এবং আনন্দ একটা উত্তর দিয়েছেন, ওকে, শুকায় যায় শীতের আগমনে, আমার চোখের বিরহের জল শুকাবে না তুমি বিনে, আহা, ভরা বর্ষায় কদম ফুল ফুটেছিল মনে, তুমি বিনে ঝরে গেল অবহেলায় অযতনে, সবুজ পল্লবে ভরে গিয়েছিল মনে গহীন বন, ধীরে ধীরে সব হলদে হয়ে ঝরে যাবে অকারণ, ঝুম বরষায় বেঁধেছিলাম গিয়ে পাখির নীরে বাসা, চলে গেল তাই সেই বাসা আজ শুধুই সর্বনাশা। আহাহা, সুন্দর হয়েছে কবিতা আনন্দ, অনেক সুন্দর হয়েছে। এবং আনন্দ একটা উত্তর দিয়েছেন, ওকে, অহনা আছেন আমাদের সঙ্গে, আরো আরো বন্ধুরা আছেন,

আপনারা যখন থাকেন। আচ্ছা, আমি ফুলচোর প্রেমিক অনেকদিন পরে, আরে বাবা আপনি আছেন, আবার এসেছি ফিরে 90.4 FM শুনতে। সিফাত দা কেমন আছেন? আপনি অনেক মিস করেছি আপনাকে, ব্যস্ততার কারণে আসতে পারিনি, মানে এখানে আসতে পারিনি। অনেক ধন্যবাদ বন্ধু, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমি তো আশাই করিনি যে আপনি আবার আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমি এটা ধরেই নিয়েছিলাম যে আপনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন। তো ফুলচোরের পরে যে আরও বেশ কিছু ঘটনা তো মনে ঘটেছে, তাই না? যদি আমার ভুল না হয়ে থাকে, পসিবল হলে শেয়ার করবেন ডেফিনেটলি। এদিকে আমাদের সঙ্গে SMS আরও যারা যারা আছেন, কিছু SMS পড়ে ফেলবো। আমাদের সঙ্গে আছেন হচ্ছে চট্টগ্রাম থেকে সাউদা, তোমার পুরা পড়া কিছু উপন্যাসের নাম বলো আর ধাঁধার উত্তর, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন। ওকে, আমি আসলে খুব বেশি উপন্যাস পড়েছি বিষয়টা এমন না, আমি উপন্যাস খুব কম পড়েছি, আর মনে থাকার মধ্যে খালি ওই একটাই আছে লাস্ট, সেটা হচ্ছে পদ্ম যা মনে আছে আমার। শুধু হুমায়ুন স্যারের বই পড়া হয়েছে অনেকগুলো, কারণ তার ভাষা অনেক সহজ ছিল এবং পদ্মজার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে আমি খুব রিসেন্ট আমি দেখলাম যে বেশ কিছু মানুষজন বা ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু, হয়তো বা এটা একটা গ্রুপ বা এরকম কিছু একটা বলছে, যেন এটার ভিতরে আসলে উপন্যাসের গ্রামাটিক্যাল কোনোই আছে। আসলে আমরা যখন কোনো গান শুনি, আমরা এটা হলো আমার ব্যক্তিগত মতামত, যখন আমরা কোনো গান শুনি, ধরেন আমরা যখন মিউজিক করি, মিউজিক করার সাথে সাথে ওইটার কিছু গ্রামার আছে, সেটা না জানলেও দেখা গেছে যে ওইটা কাজ করতে করতে হয়ে যায়। কর্ডিং বলেন, রিদম প্যাটার্ন বলেন, তো এই পুরো টোটাল জিনিসটা। তো যখন এই গানটা আমরা মেক করি, এই গানটা মেক করার পরে বা ক্রিয়েট করার পরে এটা যখন লিসেনাররা শুনেন, লিসেনাররাকে ওইভাবে শুনেন যে এটা এই স্কেলের গান, এই কর্ডে গিয়েছে, এই রিদম প্যাটার্নে গিয়েছে, এভাবে কিন্তু শুনেন না। তিনি চিন্তা করেন যে গানটা আমার ভালো লাগছে অথবা গানটা আমার খারাপ লাগছে অথবা গানটা মোটামুটি ভালো লেগেছে, তাই তো? তো পদ্মজা বলেন বা এই ধরনের উপন্যাস বলেন, এটা হচ্ছে আমরা অ্যাজ এ পাঠক হিসেবে, আমি আমার আশেপাশে যাদেরকে আমি দিয়েছি বা যারাই পড়েছি, সবার কাছ থেকে খুব পজিটিভ রিভিউ পেয়েছি এবং সবাই অনেক বেশি পরিমাণ এটার ভিতরে ঢুকে গিয়েছিল এই উপন্যাসটার মধ্যে। সো আমার কাছে সেটা অনেক বড় একটা ব্যাপার। সো এখানে উপন্যাসের কোন গ্রামার ফলো হয়েছে, কোন গ্রামার ফলো হয়নি, সেটা আমার বড় বিষয় না। তো আমার কাছে বড় বিষয় এই গল্পটা আমার ভালো লেগেছে এবং আমি যতগুলো মানুষকে দেখলাম, এটা এখন এটা এমন হতে পারে যে আমাদের দেশে অনেক সময় এরকম হয় যে জেলাসির লেভেলটা অনেক বেশি থাকে, যে একটা জিনিস ভালো হলে সেটাকে নিয়ে মানে নামানোর জন্য অনেক অস্থির থাকে, যে তারটা কেন ভালো হলো না, আমাদেরটা কেন ভালো হলো না, তারটা কেন ভালো হলো, এরকম কোনো কিছু। সো যদি এরকম কিছু হয়ে থাকে সেটা অন্য বিষয়, তবে আমার কাছে মনে হয় যে গ্রামার আসলে দেওয়া হয় হচ্ছে সেই জিনিসটাকে অলঙ্কৃত করার জন্য, এটা হোক গান হোক সিনেমা হোক নাটক যেটাই হোক না কেন। সো সেটা যদি দর্শক পাঠক বা লিসেনারের কাছে যদি ভালো লাগে, সেইখানে আপনি আবার গ্রামার বুঝিয়ে তাকে এইটার ভিতর থেকে নিয়ে আসার তো কোনো মানে নেই বা আপনি পারবেন না আনতে। সো আমি হঠাৎ করে আপনার উপন্যাসের কথা থেকে মনে পড়লো, কথাটা শেয়ার করলাম আর কি, যে এরকম অনেকেই আছে আর কি, যে কোনো একটা ভালো কিছু হলে এটার পিছনে আবার লেগে যায় যে না এটার ভিতর তো গ্রামার হয়নি। আরে গ্রামার হয়নি তো কী হচ্ছে, এটা তো ভালো লেগেছে মানুষের। সো আপনি কি গ্রামার ফলো করে আপনি কি উপন্যাস লিখছেন যে ভালো লাগছে না মানুষের, তো ওই গ্রামারের দরকার কি, তাই না? সো আমার হিসাবটা একেবারেই সহজ। তো সাউদা, আমি জানি না আপনি পদ্মজা পড়েছেন কিনা, যদি পড়ে না থাকেন অবশ্যই পড়তে পারেন। তারপরে হচ্ছে উপন্যাস সম্পর্কে আমার খুব বললাম তো যে খুব ভালো ধরনের ধারণা আছে এমন না বিষয়টা, আমি এটাও বলেছিলাম যে আমি যখন মানে ব্যস্ত থাকতাম তখন আমার ছোট বোন এবং আমার আম্মুকে দিয়ে আসলে পড়াতাম, বা তারপর আমি রাত্রেবেলা খেতে খেতে শুনতাম তাদের কাছ থেকে যে ঘটনা কি। ওকে, আচ্ছা বিথি আছেন আমাদের সঙ্গে, হাই হিরো, আমি বিথি রংপুর থেকে। হ্যালো বিথি, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন, বেশ আগেই আমাকে SMS করেছিলেন। আচ্ছা এখানে আছে আমাদের বন্ধু তুবা, আসসালামু আলাইকুম। ওকে, এটা হচ্ছে আমাদের রিদমকেও লিখেছিল, ওকে আমাকে লিখেছে হচ্ছে ধাঁধার আনসার হলো, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন, আমি কি তোমাকে লাভ বার্ড বলে ডাকতে পারি? আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি ডাকতেই পারেন, ঠিক আছে? সো আপনার যদি ভালো লাগে আপনি ডাকবেন, কোনো সমস্যা নেই। তো তুবা লিখেছেন FR মানে কি, ফরিদপুর বা কি আসলে এফআর নাকি ফ্রেন্ড কোনটা, এটা বুঝি নাই, জানাবেন তো অবশ্যই। সালিহ লিখেছেন, আমি যে স্কুলে যোগদান করেছি সেটার বর্ণনা বলি, এটি একটি প্রতিবন্ধী শিশুদের স্কুল এবং মানে স্পেশাল চাইল্ডদের স্কুল। ওকে, আমি ওখানে দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট যারা তাদের পাঠদান করব। বাহ, ভেরি গুড, আমার স্টুডেন্ট আছে 25 জন, ওয়াও অনেকেই আছেন। তো আদার স্টুডেন্ট আছে আরও কি 325 জন নাকি 25 জন আরও 25 জন, যাই হোক যেটাই করছেন আপনি এটা খুবই মহতী একটা কাজ এবং আপনি এই কাজে সফলতা অর্জন করেন, আপনার মাধ্যমে যদি আরও একজন বা আরও বেশ কিছু জন যদি উপকৃত হয় সেটার মানে রেজাল্ট আপনি দুনিয়াতেও পাবেন, অবশ্যই মৃত্যুর পরেও পাবেন। সো সালিহুর, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এত সুন্দর একটা কাজ আপনি করছেন এবং এই কাজটাতে আপনি এগিয়ে যান, আমরা অবশ্যই দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বিবরণ দেওয়ার জন্য। রংপুর আছেন, রংপুর গঙ্গাচারা থেকে সুমাইয়া আছেন আমাদের সঙ্গে, লিখেছেন কি লিখেছেন, মাত্র গান গাইবে শুনে পুরো সময় যুক্ত ছিলাম কিন্তু তখনই

মাত্র দুই মিনিটের জন্য একটা কাজ থেকে এসে শুনি গান গাওয়া হয়ে গেছে, এটা মনে হয় আমাদের রিদমকে লিখেছিল এনিওয়ে, তখনই কান্না করে ফেলেছে। এখন আমি তোমাকে ডেডিকেট করে গান শুনতে চাই, রব জানে অথবা মেঘ মিলনে, প্লিজ যে কোনো একটি একটা গান শোনাও, আমি তোমার ছোট্ট আচ্ছা ও শালীয় হয়ে গেছে, আচ্ছা এটা কি রিদমের নাকি, এনিওয়ে সমস্যা আছে, আই রিড ইন ক্লাস সেভেন, আর কোনো কিভাবে দেখব। সুমাই আসলে যে কারে মানে আপনি কাকে লিখলেন কি লিখলেন আমি কিছুই বুঝি নাই সিরিয়াসলি, আপনি যদি একটু বুঝাই বলেন। আপনি আপনার এস এম এসটা আমি পেয়েছি 5:47, সো ওই সময় তো আমার শো, আসলে আমার শো থেকে আপনি আরেকজনকে লিখলেন বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলবেন। এনিওয়ে আমরা একটা গানে চলে যাবো, সচিন ট্যান্ডন অ্যান্ড সাজ ভাটের জনাবে আলী, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।

নতুন এবং শেষ ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার বন্ধু সিফা, তার আজকে মানে আগামীকাল তো বন্ধের দিন, তো কথাবার্তা কম হবে, গান হবে বেশি। আর আজকে তো অনেক কথা বললাম, আরো কথা আছে, এই ঘন্টায় পড়বো আমরা। তবে এখন যেহেতু সময় হচ্ছে 7টা, মানে হচ্ছে আজকের দাদার যে সঠিক উত্তরটা সেটা কনফার্ম করে দেয়। আর সিফাত আপনার সঙ্গেই আছি, থাকবো এই ঘন্টাটিও, কথায় কথায় গানে গানে, ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি শুনছেন 90.4। আমাদেরকে যে বন্ধু লিখেছিলেন, আচ্ছা বন্ধুর কথা তো পড়বো, তার আগে একটু বলে নিই, আজকের দাদাটা ছিল হচ্ছে ঘাড় আছে মাথা নেই, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দেই। তো এটার উত্তর জানতে চেয়েছিলাম আমার বন্ধুদের কাছে, তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন, উত্তরও দিয়েছেন অনেকে। উমের রাহান লিখেছেন, আবারও যুক্ত হয়ে গেলাম সুয়াদ ভাই, ওকে উমের রাহান ওয়েলকাম ব্যাক। আমাদের আনন্দ একটা উত্তর দিয়েছিলেন কলস, না এটা সঠিক উত্তর নয়, সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে যে পানির বোতল বা বোতল। অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা এই উত্তরটি দিয়েছেন। সবার প্রথমে আমাকে এই উত্তরটা দিয়েছেন, আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে অমৃত বোস, তিনি বলেছিলেন বোতল, এবং এই পানির বোতলই কিন্তু আমাদের এটা হয়। পানির বোতলের আসলে ঘাড় আছে মাথা নেই, কিন্তু আমরা ভিতরের পানিটা খেয়ে ফেলার পরে বোতলটা ফেলে দিই। আর বন্ধু লিখেছিলেন কলস, কলস আমরা পানি ফেলে মানে খেয়ে ফেলে তো কলস তো ফেলে দিই না, কলস তো রেখে দিই, আবার পানি ভরে খাই। পানির বোতলও আমরা এই জিনিসটা করি, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে কিন্তু পানির বোতলে যে প্লাস্টিকের এইগুলো থাকে আপনি ইউজ করার পরে একবার এটাকে ফেলে দেওয়ার কথা, কিন্তু আমরা ফেলি না, আমরা অনেক কিছু রেখে দিই। দেখবেন যে একটা শার্ট কেনার পরে বা লুঙ্গি কেনার পরে সেটা ইউজ করার পরে সেটা মানে কি বলে এটারে রুমাল হিসাবে হয়, মানে হ্যান্ডকারচিপ হিসাবে থাকে, তার পরবর্তীতে সেটা ঘর ধোয়া মোছার জন্য কাপড় হিসাবে ইউজ হয়। মানে এটাকে প্রপার ইউজ কিভাবে করতে হয় সেটা আমরা আসলে খুব ভালো মতো জানি। সো সঠিক উত্তরটা হচ্ছে পানির বোতল। অনেক অনেক অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা এই উত্তর দিয়েছেন এবং যারা চেষ্টা করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, সো আমি কিছু কথাবার্তা অবশ্যই পড়ে ফেলবো, আমার যে যে বন্ধুরা আমাকে লিখেছেন, অনেক বন্ধুরা লিখে রেখেছেন আমাকে। এদিকে আছেন আমাদের সঙ্গে এস এম এস এর মাধ্যমে, ভাইয়া কেমন আছো, দাদার আনসার হলো কলা, ঢাকা থেকে নাফিসা, না নাফিসা উত্তরটা হয়নি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বুশরা ফ্রাহিম সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম, ও ভাইয়া গো কেমন আছো তুমি, আমি ভালো আছি গো। আচ্ছা দুপুরে লাঞ্চ করেছো, যদি জয়েন হলাম তোমার সাথে, আমি আর দাদা 6:30 আমার কোচিং, তো আমি এখন পড়ছি, এখন তো উনি শুনছেই না, তাই চলে যেতে হবে, আমার যেতে মন চায় না, শেষ পর্যন্ত থাকতে পারবো না ভাইয়া, সরি, না কোনো ব্যাপার না, সমস্যা নেই। আমাদের শারমিন আক্তার মুবারিকা, তিনি লিখেছেন সিরাজ ভাইয়া দাদার উত্তর ইসিলাম আজ ঠিক না ভুল, ভাইয়া আজকে আমি তোমার ভিডিও দেখেছি অনেক সুন্দর, থ্যাংক ইউ শারমিন আক্তার। ভাই কোন ভিডিও দেখেছেন, আমি নিজে ভুলে গেছি এখন কতগুলো ভিডিও যে হয়েছে। আর ইছিলাম মাছ কি, আমি জানি না, হয়তো কোনো আঞ্চলিক ভাষায় কোনো নাম থাকতে পারে, নাকি ইলিশ মাছ বুঝেছেন, না কোনো মাছ হবে না, এটা হবে পানির বোতল। সিফু দাদা খুব রাগ হচ্ছে, রিদমভূত দাদা উইকেন্ড বাজে মেসেজ পড়বে, কি উইকেন্ড বাজে মেসেজ পড়বে বলে পরে এসে বলে মেসেজ পড়বো না, তারপর সোমবার আপুর ফোন দিয়ে ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ দিছি, সেদিন মেসেজ পড়েছে হোয়াটসঅ্যাপ পরে নাই। আচ্ছা আমি প্রশ্ন করেছি উত্তর দেয় নাই, তাছাড়া সবার প্রশ্নের উত্তর দিয়েছে, রিদম একটা পচা, আজ পচা না বললে সিফু দাদাও পচা, আফরিন। আচ্ছা পচা বললেন, কিছু বলার নেই, এক একটা মানুষের কাছে এক একটা মানুষ এক এক রকম থাকবে, কোনো মানুষ সবার কাছে ভালো হয় না তো। আর আমি তো এটা আগেও বলেছি বন্ধু, যে শুধু এস এম এস কমেন্ট আর হোয়াটসঅ্যাপ পড়ার জন্যই আড্ডাটা নয়, আড্ডাটা হচ্ছে যে আপনার তথ্য জানা, আমাদের বিভিন্ন তথ্য, যেমন প্রতিদিন এত কিছু ঘটছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা, একটা সুসম্পর্ক বজায় থাকে, বিষয়টা এরকম। এখন কেমন আছি, ভালো আছি, এই প্রশ্ন বা এই প্রশ্ন তো আমরা সারাদিনই উত্তর দিতে থাকি, আপনাকে করলে আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন যে সারাদিনে কেমন আছো কেমন আছো প্রশ্ন করতে করতে এরকম হয়ে যায়। তো আপনি এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছুই নেই, এটা অনেক সময় সময়ের কারণে হয়, অনেক সময় সিচুয়েশনের কারণে হয়, বাট বিষয়টা এমন না যে না ইচ্ছাকৃতভাবে আসলে কোনো কিছু হয়েছে বা কিছু। আচ্ছা আকলিম আছে, আচ্ছা রাখলাম, সারা এস এম এস পড়বেন, অভিমান খুব ভাইয়া, মেসেজ হচ্ছে নাও খুব গরম। আচ্ছা ভাইয়া ভালোবাসার বাংলাদেশে যে একটা ভাইয়া ছিল জুয়েল, উনি আর আসেন না, উনি কোথায় জানেন কি, না জুয়েল ভাই এখন আমাদের সাথে নেই, তিনি আসলে তার আরেকটা বিজনেস নিয়ে ব্যস্ত আছেন আর কি। আমি তো কত আগে এস এম এস দিই, এত শেষে পড়ো কেন বন্ধু, আসলে এইটা আসলে কথার শোনা, তো তারপরও আমি কথাবার্তা পড়ি, একটু একটু করে পড়তে পড়তে যেতে যেতে অনেক সময় সময় লাগে। আচ্ছা আর পড়লে অল্প পড়ে পড়ো কেন, তার থেকে না পড়াই উত্তম। আচ্ছা ঠিক আছে, এটা আগে লিখলি তো আর পড়তাম না, এখন পুরাটা পড়ার পর আকলিম আর এই কাহিনী পেলাম, আকলিম এই কথাটা আগে লিখলে আমি পুরাটা আসলে পড়তামই না। এনিওয়ে বিষয়টা হচ্ছে আপনি ধরেন লিখলেন যে কেমন আছো ভালো আছো, তাই এই প্রশ্নের উত্তর আমি 5টা থেকে দিতে দিতে দিতে এসে পরে যখন আমি দেখি যে না আমার বন্ধুদের
এই SMS এর লাস্টে অনেক মজার কোনো কথাবার্তা আছে, তখন সেই কথাটাই মূল বিষয় হয়ে যায়। হ্যাঁ, বিষয়টা তখন আর ওই প্রথম দিকে যে কুশলাদি বিনিময় ওই জায়গাটাতে আর থাকে না। আচ্ছা আফান আছে, তুমি সানডেতে আসুনি কেন, জীবন গল্প কি পারে হবে? জীবন গল্প আপনি পাবেন ওয়েনসডেতে রাত 11টায়, কিন্তু কোন তারিখে সেটা আপনি অবশ্যই জানবেন। ঢাকা FM এর মানে পেজে চোখ রাখুন এবং আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে এখানে টিউন করে থাকুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন আফান। এবং আসিনি হচ্ছে আমার একটা মানে জরুরি কাজে আসলে আমি আটকে গিয়েছিলাম। আচ্ছা লিখেছে, আজকে কম কথা বলছেন কেন দাদার, আরেকবার বলেন। তানিয়া, দাদার উত্তর হয়ে গেছে, দাদা শুনে আমার মাথা ঘুরছে, এত সহজ দাদাইও। আচ্ছা যাই হোক, অনন্য হয়েছে লিখেছে, আমার SSC রেজাল্টের সাথে ব্লাড গ্রুপ মিলে গেছে, আপনার ব্লাড গ্রুপ। আচ্ছা ওকে, আরে ভাই ওইটা তো আর যে রিদমকে দিয়েছিলাম আপনি পরে নিলেন, ওই যে আমি পেয়েছি সামনে পরে দিয়েছি, দেখলেন আমি কতটা ডেডিকেটেড। আচ্ছা হালিমা রংপুর থেকে, ও ভাইয়া আমার SMS পড়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া, তোমার কণ্ঠে গান শুনতে চাই, সাথে আছি পড়ার সময়। বন্ধু আজকে আর না গাই, গতবারও গিয়েছিলাম, মানে এই লাইভ গান গাইতে গাইতে পরবর্তীতে আপনারা দেখবেন আর ভালোই লাগবে না আমার গান শুনতে। সিফাত ভাইয়া আসসালামু আলাইকুম, ড্যামরা থেকে আমাদের বন্ধু রাহেলা খাতুন অমি। আচ্ছা ভাইয়া প্লিজ আপনার শিহরণ গানটি প্লে করে দিবেন, আজকে আমার প্লে লিস্টে মনে হয় নাই বন্ধু, আমি এই জন্য রিকোয়েস্টে গান তো প্লে করতে পারি না, সামনে আমার যদি প্লে লিস্টে থাকে ডেফিনেটলি আমি প্লে করার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চ্যাং চ্যাং লিখেছে, ক্যারিয়ার গসিপ কি বুধবারে হবে সিউ ভাইয়া? প্রতি বুধবারে আপনি পাবেন না, তবে মাসে আপনি হয়তো বা দুইটা পাবেন, দুইটা বুধবারে আপনি মাহবুব ভাইকে পেয়ে যাবেন। মিনহাজ ভাইয়া আনসারটা হবে ওয়াটার বোটল, লাকি খান, একদম একদম 100% রাইট লাকি খান, কংগ্রেচুলেশন। সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে, আমাদের সিলেটি লাকি খান, সেখানে অনেক বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে মাথা ঠান্ডা রেখে কিন্তু লাকি খান সঠিক উত্তর দিয়েও দিয়েছেন, ধন্যবাদ লাকি খান আপনাকে। আচ্ছা লিখেছে সিফাত ভাই কি তাল আমি সানিম, বুঝি না এটা সিফাত ভূত বুঝি নাই, এই কথাটা ক্লিয়ারলি আসে নাই বন্ধু। এখানে আছে, হ্যাঁ ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে কাজে যুক্ত থাকতে পারি। অবশ্যই সালিহর, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। সিফাত ভাইয়া আপনাকে বুঝ দেওয়ার জন্য আপু লিখেছি যাতে সন্দেহ না করে, হ্যাঁ কিন্তু ভাইয়া লেখার আগে ভুলে পাঠিয়ে দিয়েছি আগের SMS-টা, ওকে আবার পাঠিয়ে দিতেন মানে ঠিকঠাক মতো লিখে তাহলেই তো হতো, এটা না লিখে। যাই হোক আমরা আবার গানে যাব, যে গানটা শুনবো এখন এই মুহূর্তে আপনার জন্য যে গানটা প্লে করবো সেটা হচ্ছে মুজা অ্যান্ড মানু মদিনার Y2 তোমাকে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

0: these beautiful things that I've got.
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আবিদ মাসুমের গান যদি চাও শুনছিলাম, এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সিফাত আপনার সঙ্গেই আছি এবং ছিলাম বিকাল পাঁচটা থেকে। আজকেও কথায় কথায় গানে গানে থাকবো, তবে এই মুহূর্তে যত কথা আছে সব পড়ে নিব, বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো। এবং আগামীকালকে তো কথা কম গান বেশি বেশি হবেই, সো আগামীকালকেও যুক্ত হবেন, চমৎকার একটা প্লে লিস্ট এবং সাথে হালকা পাতলা কথাবার্তা তো উপভোগ করবেনই। আর এদিকে আমার যে যে বন্ধুরা আছেন, অনেক অনেক কথাবার্তা, আসলে এই কথাগুলো শেষ করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার কনফিডেন্ট আছে পারবো, লেটস সি। ওকে, সো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও আছেন, এসএমএসও আছেন অনেক বন্ধুরা, এবং অনেকে কমেন্ট করেছেন। তো আমি যে যে বন্ধুরা এসএমএস হোয়াটসঅ্যাপে থাকেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যখন কোনো আড্ডা হয় সব জায়গায় থাকার চেষ্টা করবেন আর কি। উমের রায়হান লিখেছেন, আবারও যুক্ত হয়ে গেলাম, অবশ্যই ওয়েলকাম ব্যাক উমের রায়হান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন মুকুল ভাই, ও যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক ওয়েনসডে 11 PM হবে। এই তো মুকুল ভাই যেহেতু বলেছে তাহলে হবে, সব কিছু ঠিকঠাক থাকলে তখন থেকেই পাবেন। আমাকে বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন কবে আর কি, কোন ইসে হবে, সো সেই ফাইনাল ডেটটা আপনি, আমি এই জন্য বলেছিলাম ফাইনাল ডেটটা একদম জানার জন্য, একদম সকলের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনি টিউন করে থাকতে পারেন এবং চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। আর এদিকে যারা আছেন এসএমএস এর মাধ্যমে আমার সঙ্গে, আচ্ছা আমাদের ইসে সালিহুর বিদায় নিয়েছেন, ওকে বিদায় সালিহুর। আরও আছেন সাফা, শুভ সন্ধ্যা। সিফাত শাহ, জানেন আমার একজনের সাথে রিলেশনশিপ আছে, কিন্তু তার প্রবলেমটা হলো সে সব মেয়েদের সাথে ঢং করে কথা বলবে। আচ্ছা, সব মেয়েরা ওর সাথে ফ্লার্ট করবে, সব মেয়েরা ওকে লাইক করে যেতে আমার পছন্দ, যেটা আমার পছন্দ না, আমার আমি নিতে পারছি না, কি করা উচিত বলেন তো। আচ্ছা, একটা হচ্ছে যে বন্ধু, প্রথমত আমি সাপোর্ট করি হচ্ছে যে না একেবারে বিয়ের পরেই প্রেমটা শুরু করেন, আর যেহেতু আপনি প্রেম করেনই তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার যে মনের মানুষটা আছেন আসলে তিনি কি ইন্টেনশনালি এই ধরনের অ্যাটিটিউড করেন কিনা, বা এই ধরনের বিহেভ করেন কিনা আপনার বাকি যেই যাদের কথা বললেন যে সব মেয়েরা পছন্দ করে, সব মেয়েদের সাথে কি ইন্টেনশনালি ওইভাবে রিয়াক্ট করেন কিনা, যে না ফাইন তুমি, মানে অনেক সময় হয় না যে আমরা একটু বেশিই গুছানো থাকি আর কি, যেন আমাদেরকে পছন্দ, আবার কেউ কেউ সবসময় একই রকম থাকে তো সেটা গুছানোই থাকে, তো সেটাকে বুঝতে হবে। যদি এরকম কোনো কিছু হয় যে না তিনি ফ্লার্ট করেন এবং তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেন এবং তার উদ্দেশ্যের ভিতরেও ঝামেলা মনে হয়েছে আপনার কাছে, তাহলে ওইখান থেকে সরে আসাটা বেটার। আর যদি মনে হয় যে না তিনি আসলে দেখতে বা তার চলাফেরা, তার মুভমেন্ট, তার স্টাইল, তার সব কিছু ন্যাচারালি এমন, দ্যাটস ওয়াই সবাই যে কেউ আসলে তার প্রেমে পড়ে যায় অথবা যে কেউই তাকে পছন্দ করে, তাহলে তো এটা আসলে তার কোনো দোষ নেই, তাই না? ওই ক্ষেত্রে আপনাকে আসলে আর একটু নমনীয় হতে হবে আর কি, এটাই আসলে বলতে চাচ্ছি সাফা। তো সাফা আপনি নিজে ডিসাইড করেন আসলে যে আপনি কোন ক্যাটাগরিতে আসলে ফেলতে চান আপনার সেই মনের মানুষকে, যেটা হবে সেই অনুযায়ী আসলে সিদ্ধান্ত নেবেন আপনি। আর মনের মানুষের দিকে কেউ তাকালে অথবা তাদের ব্যাপারে আমরা অনেকেই অনেক পজিটিভ থাকি, সো এটা খারাপ কোনো কিছু না, এটা ভালো, আপনি ভালোবাসেন বিধায় আপনি চান যে না আসলে তাকে যেন হারাতে না হয়। কিন্তু আমরা প্রায় সময় আবার আরেকটা ভুলও করে ফেলি যে অতিরিক্ত পজিটিভ হতে যে, মানে ওই যে একটা আছে না যে লেবু বেশি চিপটালে সেটা তিতা হয়ে যায়, তো ওই যে আমি এর আগেও আমার বিভিন্ন শোতে আসলে বলেছিলাম যে করে প্রেম তারপরে 6 মাস 7 মাস যাওয়ার পরে এমন একটা অ্যাটিটিউড থাকে যে তিনি হাজব্যান্ড হয়ে গেছেন অথবা তিনি ওয়াইফ হয়ে গেছেন। সো যখন আপনি আপনার সীমানার বাইরে যেয়ে নিজের সম্পর্ক, নিজের অধিকার বুঝাতে যাবেন, তখন কিন্তু সেই সম্পর্ক টিকবে না, এটাই স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে আপনার নমনীয় হতে হবে। এটাকে গানটা খুব সুন্দর ছিল, ফাতেমা বিন ফায়া। আচ্ছা, এটা আমাদের আরেকজন ফাতেমা, ধন্যবাদ ফাতেমা। আছেন পরি রংপুর থেকে, কেমন আছো? শেষে যুক্ত হলাম, সরি, না সরির কিছু না, আপনি হয়তো ব্যস্ত ছিলেন, বা চেষ্টা করবেন আগে আগে যুক্ত হওয়ার জন্য। আর এদিকে আছেন আমাদের বন্ধু অনন্যা চট্টগ্রাম থেকে, আপনাকে শুনছি ভাই, এক সপ্তাহ কি আপনার, এই সপ্তাহে কি আপনার রবিবারের শোটা হয়নি? না, আমি গত এই রবিবারে আসলে জয়েন করতে পারিনি। অনন্যা ওইসে লিখেছেন, আমার SSC রেজাল্টের সাথে আছে, এটা তো আমরা পড়লাম। তারপর আরও লিখেছেন, ও ভাই বললেন না ব্লাড গ্রুপ, বললামই তো ওই যে কমন গ্রুপ যেটা আছে ওইটাই, B+। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন, হ্যালো ভাইয়া, আমি রাফি, 2-3 বছর ধরে শুনি কিন্তু মেসেজ করা হয়নি, কয়েকদিন আগে মেসেজ করেছিলাম, কেউ পড়েনি। আপনি এরকম মাঝে মাঝে কিস্তিতে মেসেজ করলে কেউ পড়বে না, আপনি নিয়মিত যদি থাকেন ডেফিনেটলি চেষ্টা করবে যারা যারাই থাকেন আপনার SMS পড়ে দেওয়ার জন্য। মাঝে মাঝে সব জিনিসও কঠিন মনে হয়, যেমন আজকে আপনার ধাঁধা তানিয়া, একটু চিন্তা করলে পারতেন, হয়তো বা আপনি অন্য কোনো কারণে বা অন্য কোনো চিন্তায় ছিলেন, এজন্য আসলে মাথায় আসেনি। কুমিল্লা থেকে আফিফা আছেন আমাদের সঙ্গে, আফিফা মুবাশির আর সামিহা, আছি তোমার সাথে সবটা সময়। আচ্ছা ভাইয়া, একটা ধাঁধার উত্তর দাও তো। না, এখন এই মুহূর্তে তো আসলে কোনো ধাঁধার উত্তর দিতে পারবো না, কারণ সময় যেহেতু কম এবং অনেক অনেক কথাবার্তা রয়ে গেছে, সেগুলো আসলে পড়তে হচ্ছে। আচ্ছা, তারপর আমি বলে দিই, হ্যাঁ যদি পারি এই মুহূর্তে মাথায় ধাম করে চলে আসে, তাহলে যদি ভাবার ব্যাপার হয় তাহলে ভাববো না আসলে,
সেটা হচ্ছে কোন এমন জিনিস গরম না কিন্তু মানুষ ফু দিয়ে খায়, এটা জানি কি ছিল, গরম না কিন্তু ফু দিয়ে খায়, বাদাম, বাদাম, বাদাম। আমার জোকসে আমাকে দেয়, মানে আমার ধাঁধাই আমাকে দেয়, হলো এটা। আচ্ছা যাই হোক, এখানে আছেন রানী, লিখেছেন ভাইয়া জানেন ঢাকায় আসার পর এয়ারফোন ছাড়াই রেডিও শোনা যায়, ব্যাপারটা খুব মিষ্টি মিষ্টি হয়ে গেছে, তাই না ভাইয়া? একদম সুপার। আমার আগের টেক্সটটা পড়েন প্লিজ। আচ্ছা লিখেছে, জানেন আমার হোস্টেলের ফ্ল্যাটের একটা মেয়ে আমার নামে অনেক মিথ্যা নালিশ হোস্টেল সুপার আপুর কাছে বলেছে, যার কারণে সবার সামনে আমায় হ্যারাস হতে হয়েছে, মনটা এত খারাপ হয়েছে কি আর বলবো, দোষ না করেও আমি দোষী। এরকম অনেক সিচুয়েশন হয় রানী, তো এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি অ্যাজ এ বন্ধু হিসেবে বলছি আর কি, যে ওটাতে খুব বেশি পরিমাণ রিয়াক্ট না করে, যখন আপনার উপরে কোনো এলিগেশনস বা অথবা এই ধরনের কোনো ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হবে, তখন আপনি জাস্ট ঠান্ডা মাথায় একটা কথা বলবেন যে আচ্ছা ঠিক আছে, তিনি তো এটা বললেন, তিনি প্রুফ করুক আমি এই ধরনের কোনো কিছু করি নাই, এটা হচ্ছে আমার সে, আর তিনি যেহেতু বলছেন নিশ্চয়ই তিনি এমন কিছু দেখেছেন, এমন কিছু শুনেছেন, এমন কিছু বলেছেন। আমার রিকোয়েস্ট থাকবে যে আমি আমার সেই নেগেটিভ সাইডটা আসলে জানতে চাই, তো আমি বলবো যে সবার সামনে যেন তিনি আসলে সেই প্রুফটা নিয়ে আসেন এবং তিনি যেন আসলে ওই প্রুফটা দেখান যে তিনি যেটা বলছেন এটা সত্যি কিনা, তাহলেই তো প্রুফ হয়ে যায়। আপনি যেটা না করবেন না সেটার প্রুফ সে কীভাবে দেখাবে, তাই না? তখনই তিনি ধরা খাবেন। আচ্ছা সিফাত ভাইয়া কেমন আছো, তোমাকে শুনছি, একটু আগে যোগদান করলাম, আজকের ধাঁধা কি রংপুর থেকে পারবে, যে একটু আগে জয়েন করেছেন, শেষ তো ধাঁধার কাহিনী তো শেষ। আচ্ছা মুরাদ চৌধুরী আছেন, ভাইয়া আমি শাকিব খান ছবি গান ও প্রিয়তমা গানটি শুনবো, ভাইয়া শুনবো। আচ্ছা না, আমি তো রিকোয়েস্টে গান আসলে প্লে করতে পারি না বন্ধু, এই জন্য আমি প্লে করতে পারছি না, প্লে লিস্টটা থাকলে ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন। তবে আমি এখন যাব গানে বিদায় নেওয়ার জন্য, আরও একবার আসবো, আর আগামী দিন তো ছুটি, তো নিশ্চয়ই আপনার ছুটিটা অনেক সুন্দর কাটবে, ঘোরাফেরার প্ল্যানও হয়তো বা করে ফেলেছেন ইতোমধ্যে, তো সাবধানে থাকবেন, ঘোরাফেরা করেন, বাসায় থাকেন, যেভাবেই থাকেন বেশি বেশি করে পানি পান করবেন। আর আমি এখন চলে যাচ্ছি গানে, যে গানটি প্লে করছি আপনার জন্য সেটা হচ্ছে মোহাম্মদ ভাই আলী রাজা, তাদের গানটি শুনছি, বিদায়ের সময় আরও একবার আসবো বিদায় নিতে, সো আপনি অবশ্যই উপভোগ করতে থাকুন আমাদের প্লে লিস্টটা এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: থাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
0: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মেট্রো 9040
2: আজকের মতো বিদায়। সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই দোয়া করি এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন টু কামিং সুন।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম, যথাযথ ধর্মীয় মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ মিলাদুন্নবী। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান মালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইউএনডিপি আগ্রহী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক, জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনর্বহালে ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানাল পাকিস্তান। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে 21 রানে পরাজিত হল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। দেশে আগামীকাল যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,
2: ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শক্তি ও মহত্বতার বাণী ছড়িয়ে দেয়। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় প্রিয় ইসলামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশ ও জাতিকে সকল অনিষ্ট, বিভেদ, অশান্তি থেকে রক্ষা করুন। বাংলাদেশকে শান্তি, ন্যায়, সাম্য, সম্প্রীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। এবং সকল কর্মসূচির
0: মালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ নাথ মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তারা স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। শেখ হাসিনা সহ ভারতে পলাতক আসামিদের প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন সহ বিগত সময়ের সব অপরাধের সঠিক বিচারের স্বার্থে যাদের মামলা রয়েছে তাদের সবাইকে ফেরত আনা হবে। এ নিয়ে শুনুন প্রতিবেদনে।
3: সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্য মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও তথ্য সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের বয়কটের আহ্বান জানান।
4: ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা।
3: ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলের আছে।
5: সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রের লাইন বিটুইন সরকার এবং রাষ্ট্র, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
3: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। গ্যাস সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট $12-14 থেকে লাফিয়ে $24 পৌঁছেছে।
6: এর সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে, সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না।
3: অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের 6 মাসের বিশেষ অর্জন বিষয়ে তথ্য অধিদপ্তর প্রকাশিত আই হ্যাভ এ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধানের সংশোধন সহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে UNDP-র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এই সহযোগিতার কথা জানান। বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির্শাহে আলম বলেন, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করায় বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শিবলী রানীবালা। চলতি অর্থবছরের মধ্যে দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, এসব নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,077 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কলেরার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে দেশ জুড়ে শুরু হয়েছে 2 ডোজের বিশেষ ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই বিশেষ উদ্যোগে যৌথ সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং ICDDRB। প্রাথমিক ধাপে দেশের 44টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করছে সাধারণ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রতি 1,000 জন মানুষের মধ্যে গড়ে 1.64 জন কলেরায় সংক্রমিত হন এবং দেশের প্রায় 6 কোটি 64 লাখ মানুষ এই রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে কলেরা প্রতিরোধে বিনামূল্যে কলেরার টিকা প্রদান করছে সরকার। গেল 22 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ডোজ দেওয়া চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত, আর সম্পূর্ণ সুরক্ষার জন্য আগামী 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলোতে চলছে এই কার্যক্রম। টিকা পেয়ে খুশি টিকা গ্রহীতারা।
9: আসলে কলেরাকে আমরা অনেক ভয় পাইতাম, এখন যদি এই টিকাটা সঠিক মতো খাওয়ানো হয় শিক্ষার্থী যারা আছে তাদের অন্তত ভবিষ্যতে আমরা নিশ্চিত হতে পারবো।
10: আমরা অনেক আনন্দিত এবং উৎসাহিত সাথে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি এবং বাচ্চারা তো আনন্দের সাথে খাচ্ছে, এলাকাবাসী খাচ্ছে,
11: ওষুধের মতোই ভালো একটা উদ্যোগ সরকারের।
8: প্রাথমিক ধাপে দেশের 64টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা ও উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড সহ ঢাকার শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকায় প্রায় 51,75,000 মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা নিতে আসছেন এলাকাবাসী, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
12: বাচ্চারা খুবই উৎসুক, তারা আসতেছে দেখতেছে। এটা 3 চাপে আমাদের খাওয়ানো হয়, এটা কলেরা ভ্যাকসিন, আমরা এভাবে 3 বার চাপ দিই, তারপর পুরোটা আমরা খাওয়ানো শেষ করি।
13: সমস্ত লোকজন সুশৃঙ্খল ভাবে খাচ্ছে, আমাদের টিকার কার্যক্রমে কোনো সমস্যা নেই।
8: শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে এবং কলেরা মুক্ত বাংলাদেশ গড়তে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সঠিক সময়ে টিকার 2টি ডোজই সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাওহিদ হোসেন, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বের সমঝোতা স্মারকটি পুনর্বহাল করতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিব ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জেনারেল মোহসেন রেজাইয়ের সাথে সাক্ষাৎ করেন। এদিকে IRGC-র মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শুরু করাই যুদ্ধক্ষেত্রে তাদের পরাজয়ের প্রমাণ। ইরান ও তার বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করার পর চীন তার স্বার্থ রক্ষা করার অঙ্গীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন তথাকথিত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে এবং নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল কয়েকটি নতুন পদক্ষেপ ঘোষণা করেন, যাতে ইরানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা যে কোনো দেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে চীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত গাড়ির উপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। ট্রাম্প গতকাল বলেন, তিনি আগামী 1 জানুয়ারি থেকে কানাডার গাড়ি ও ট্রাক এবং গাড়ির যন্ত্রাংশের উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করবেন। এল নিনোর প্রভাবে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা জানায়, গত শুক্র শনিবার ভূপৃষ্ঠের তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা 2024 সালের মার্চের তাপমাত্রা 21.09 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছাড়িয়ে যায়। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 21 রানে পরাজিত হয়েছে। হাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা জানায়, গত শুক্র শনিবার ভূপৃষ্ঠের তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা 2024 সালের মার্চের তাপমাত্রা 21.09 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছাড়িয়ে যায়। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 21 রানে পরাজিত হয়েছে। চলমান টুর্নামেন্টে বাংলাদেশের এটি প্রথম পরাজয়। এর

0: কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে 143 রান করতে সক্ষম হয়। এছাড়া দিনের অন্যান্য খেলায় হায়দ্রাবাদ কিংসম্যান 20 রানে নিউজিল্যান্ড এ দলকে এবং নর্দার্ন টেরিটরি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে পরাজিত করে। প্রিটোরিয়ায় চার দিনের ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এর কাছে বাংলাদেশ এ দল ইনিংস ও 413 রানে পরাজিত হয়েছে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ এ দল 122 ও 112, দক্ষিণ আফ্রিকা এ দল 6 উইকেটে 647 রানে প্রথম ইনিংস ঘোষণা। দুই দলের মধ্যে দ্বিতীয় চার দিনের ম্যাচটি 30 আগস্ট পচেফস্ট্রোমে শুরু হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযথ ধর্মীয় মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ মিলাদুন্নবী। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইউএনডিপি আগ্রহী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা সংকট মোকাবেলায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক, জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা রায় ঘোষণার তারিখ পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছে আদালত। যুদ্ধবন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনর্বহালে ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানালো পাকিস্তান। এবং ডারুনের টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে 21 রানে পরাজিত হল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জেহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই?
5: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 93.4

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। Light of Point 4 FM.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: কাগজের খেয়া ভাসছে।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: কথা বল।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: 90.4.
1: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম কর।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: Kaka FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।